লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ফকে চকসি রেডিও নাকার জুডুন কিডো আনারা দাফা নিলি দীপ্তি হানসেপি কার্ডম নাপা জেরসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে জাখং নিফায় ইংকয়রানের ক্যাব দুর্মিয়ারনি জাইমেকি বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারুই সিরা টকবরা সির ক্যাব লাপেনাংলি টুম নিউজ অন এরা এপসলং পেন্টা আকাশবাণী ডিফু স্টেশন আজাইমেক আর্জুইক লংঝে পিনি কন্ট্রোল রুমালং সাইরাপুকে ডেঙা বাঙামেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দে লাপেন ব্রডকাস্ট এসিস্টেন্ট আসাইকে ক্লেম্পনা বাংলাকে নাওমি টকবিপি লাপেন কে পনকে ওয়ান আসাইকে ক্লেম্পনা বাংলাকে সনসিরাম টিসু

আর জুয়েক লং জি। পর ভাই ফোরা মিনিট ফকে বা পর লাম জি র যাই মেক আর জুয়েক লং জি। পর ভাই ট্রক আপর আকাশবাণী ডিফু স্টেশন অলং প্যান কাপাচে টাকছেন পিনি আলাম জি র যাই মেক আর জুয়েক লং জি। পর ভাই ট্রক রামিনী থম ক্যাব আপর হিন্দি লামার জানালুন আর জুয়েক লং জি। পরফাই ট্রক সিয়াপর কার্বি দেট লং রিচিং হনালুন আর জুয়েক লং জি। পরফাই ট্রক সি রামিট ক্রেপ হওয়াপর আসামিস অ্যালবামালুন আর জুয়েক লং জি। পরফাই ট্রক সি রামিনী থম ক্যাব আপর অক প্রাণা যায় মেক আর জুয়েক লং জি। পরফাই নের ক্যাব আপর ইংলিশ আলুন আর জুয়েক লং জি। পরফাই নের ক্যাব রামিনী থম ক্যাব আপর পিনিয়ালাম ঝির আর জুয়েক লং জি। পরফাই সের ক্যাব রামিনীত ক্রেপ হওয়াপর তিরিমা কায়া যায় মেক আর জুয়েক লং জি। পরফাই সের ক্যাব রামিনী থম ক্যাব আপর কার্বি লামার জানালুন আর জুয়েক লং জি। লাপোয়ান হ্যালো পিনি আ ট্রান্সমিশন আলং কে রড কাপার জুজি আ যায় মেক কে নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ঠক রামিনীত ফওয়াপর দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলাম পেন বীরটা আর জুলং ইকপো।

লাপন পর্ণাংলি তুম স্টোনি টিসু কিলুনালুন আর্জুইক লং টাংলো আদুন্থু রেংমির কিলুনালুন আর্জুইক চিনং আলুনালাম থে পে পিথে নিংমে

লাপনাপর্ণাংলি তুম জয়রাম ফাংচু পেনলাম চেথান আর্যুইকলং টাংলো লাকি আকাশবাণী দীফু। কেনাং সৎকাপাছি নিয়ালাম জের আর্যুইক থা ইফু কিছু পুছি ঝিনিলতে পেডের ডিপিন পেন ডক্টর আলং ছেপাকলাংডাম সেরাকনাং ঝে আঠেমা লাবাংসু ফুকিসু কি মেলেরিয়া কিছু মানডেতা ঠেক ডক্টর আতুম কেথানা তেং পেন উই এস আতলাং ক্লেম নং ঝে আজো মে কেচাং আহুত চিতিমালান চিহিং নং ঝে হেমকম হেমরায়ালং বাববি পাংরামলং লেদেত নং ঝে জংসা কাংরাম দু পুলুতি পাংথাই পিমি নং ঝে লাংবুং লাংপ্লেট আন্তা পাভিডেট নং ঝে জংসি দু পুলুতি লাসুয়ালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদু রিক কালিতে তে নং ঝে কিঠু কংছে হরমু আন্তা হেমকম হেমরায়ালং ওয়ার্থাব থেদেদ্রা এলং আদিম হিলি খুটপেন হাদাকসি ওয়ার্ডাম চট নং ঝে লঙ্কাপালি ইয়া পাইপ টেপ লাপেন লঙ্কাপাং পেন আতিবুক জংসি কনাতনি আকেবাক দো পুলুতি মার্থিন পিমি নং ঝে নিংছিবি ইকথা আর্নিকাংসামা পড়লুটি হেম আর লুপেন ছিটিম কিপলুং আসাই ক্লেম নং ঝে লাহাই আসাই কি হিজু মিহি কার উট ফি ইয়ামি কেথর লাপেন নন মালম হিঠি কুলাত আলং নাং কেক্লাং চিটিমাপি কিপলুং আদোয়াই হে হুই থর লাপেন কে নং ঝে।

আদুন্থু পিনি আসারলামথে আর্চু ইকসেনাং বর পুকে টক বরবে মাতে মান পুকে টক টানতে মাতে বর লাপেন মান পুকে এমেকলাং ক্রাকডাক আহরমুকালি লামথে কেমান বর লাপেন মান পুকে কেলাং আহির দোজত মাতে ফেরে মিমি লাপুসন অহরমুকালি এমেক পেন লাংডরদে সীতা আদর লাপেন আনং জুমে কেদো আফানসি কিপুদাম লাসি সারপালাম থেলো বর পুকে তত বরবে মান পুকে তত টানতে মাতে বর লাপেন মান পুকে এমেকলাং ক্রাকডাক আহরমু কালি পিনিয়া সারলাম থেকে লাপ আনবেদলো

লাপন আপনার লিতুম দিলীপ কাঠার লাপেন আরি আসাং হৌ কিলুনালুন আর্যু ইকলং টাংলো আদুন্থু কাংবুরা তেরাং লাপেন আরি আসাং হৌ কিলুনালুন আর্যু ইক সিনাং আলুনালাম থে নিতুম আছে ফং।

লাপনা পর্ণাং লিতুম সোমিয়া রাও কিলুনালুন আর জুইক লং টাংলো আদুন্ঠু তালাস লামার জানালং আলকা ইয়াকনি কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থি বাগা মা

লাপন অপর্ণাং লিতুম হিন্দি লামার জানালু না জামেক আং ডেঙালং আসন সনালুম আর জুইকলং টাংলো লাকি আকাশবাণী দীফু আদুন্থু ইংলিশ আলু না জামেক আং ডেঙালং আপ্রাংসি ড্যানিয়েল পাউটর কিলুনালুন আর জুইক সিনাং আলু নালাম থি বেড ডে

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: Aduntu, Lam Jirajaymek ang dengalong, Akashwani Dipu, Station along pen kapachatak cheng, Harbamon rong pipen, Langkachere lapen, Kabir tiye putak, Lam Jirgetan, Arjuik sinang.
2: Akashwani Radio Karju Ara do anapansitami, Neli hinpen, ningang samakordam pajar iklo. Pini Lam Jirajaymek along neli, লঙ্কে বেড়টি লাপেন কাছের এপু থাকছে থান পনিকব পেঠে থাক মনে ডাকায় লং ইসি কেনং সদ নাই পুলোতে লাং হেনলো লাং হেনলো মনিত লাপেন মারাত মারেং ঠেংপি তেংপ্রাং আছে থেলো লাং জং সি আবেতে পেঠে লং কেরেং এটা পি দো আন্তা কিলিয়ার সেং পেঠে লং কেরেং জি আফান মাথা দামসি উন এ মনি ডাকায় আলং কিজুন পেনদাং লক চতুন চদাং চিংলু চিংথি কিচাম কাংথি কেচক আসায় লং আন্তা লং পেনসি পাচুনলো মিরা রং কি এ কারচে হান কত্তি কি আফান্তা লং কেনং সতলো লাঞ্চ কলিসি মারাত মারেং আপি কে পাংরেং আসায় লং আনসিতা মে লং কে কেনং সতলো বনসিতা পিয়ঠে আদাং লং আংতন আলংলে কে এন মি এট লাপু কলি ফান ফারুই সি আং বং পেন ফান ঠকসির কেব্রা ঠকসিরা তকবরা ফ আলং কে হাগর আলং লাপেন কে লাবংসু অলং ইংটি কি দু আজক জুন হেনু লাসং বং পেন লাং কি মে কে ফানি সি পেন ফানি সিরা তক বড় ফ আন বেন তাংতে লাং কা বিয়টি পুকে কপি ল লাং কা বিয়টি ল কে কে এন কা চেরে দর বেত পেন কি এন কে নাং পেন আ কেলে মতে কি কি ফাং নো কি পাজুম ল পেন মই ফ্রাং কি বাং জি লাং আরনি ল পেন আ ওই বে আ ফান কা চে ঠিক মে কা ফান সি কি পু এলি তুম কসন সে লঙ্কা চেরে লাপেন কে বেটি নাং পো লাকে আফ্রাং সি হেমলং লঙ্গা টেপ লাপেন টেঙ্কি কোনার নে কেলিক মতে কেবাক দু পুলোতে বাং পামে নং জি সু কচিং থি লাপেন এরি সাবুন কাছে ক এসেক লঙ্গা টেপ বন চেক নং জি লঙ্গা চিংলু অফং লাপেন অপর এন পাজুম সি কিমি জি পেরি এফং বেট পেন আমুত চক লোতে লাং কে জু আবে আফান লাং কে নং জুমপু লাহাই কে ক্লেম পেন আকিলি লং কপন হক খাং উনপু আদুন্থু লং কেন কচেরি লাপেন কবিরটি এপুথাক স্কুল কলেজ কেচারলি এহেম লাপেন কপ্রে কপ্রে কাদিম আলং রং অতক মালম চেরক তক আলাম থে চেথান চিমুন পাদুনং জি লাপেন আনুতিন আবং ফু আবং ফিতা লং কেন কচেরি আরপু দেংরে পুলুতে লং কিমি কন হং জুমপু পুথত হান লাপেন কি এ কারচে আসন মিরা রং হে হুই আদা প্রাং কলিতে আর্নি কং সাম হুব আপর লং কে চর সিকিমি লাপুসন কে ক্লেম পেন আলং লি লং খ্রেং টং তেলো লাপেন আফং আফং লং চর জক প্লটপো হান কে চামালং এলি তুম কি ফাং

unera sakiyat pen puthot mir la pen hana rong along chortu wai phit meji hem hong ki che un an ki arphek pen si ar kok nang ji akinang sodo pulote la an si lang pen hem ben chot nang ji chinglu chingthi la pen barpi barso ki do hem along ki chama phan aphrang si ki peri ke chok lang pen si champa prang nang ji la pen det si lang ki me pen cham thu nang ji lason ki klem pen ahem teng thir po an par ki aphong aphong lang ki me ki nahok ta jumpo saikati ki along lang ka birti ele tum chini la pen thekdam long ji saikati ki along hanlo lang ke nang nai adim ajada sonle ti ki sita kati ki kong hoy along ke lang ke kenang sotlo lapen ke angdung asai along ke kemesen lapen chithing et alang si akenang do katiki along drip irrigation ke klempen ki e karchi arong angkur along an lang pale dam phet me labang so asai ke klempon pen arong along lang imumu si paklo dop chot ajok akeli lang ke nahok jumpo lapen katiki arong sita me lang ka dure pen jumpo kai ki mia jotona kirap ki en pen jasemet weather forecast mate botor lang rai pen si katiki ason lang pichot pulote akile lang panahok nang nilo ake kreng la pen lang ka duria demalong kereng un ason jasemet jang milen sorgum la pen kaprek la puson tiki pen penangale doji arve lang hanlo lang angbong elitum jakong piche padam nang ni pin pen kilong ki joy nailo la si arve lang kilong ki joy ason thot si inghon thek nang ji arve lang kabir ti ji phan hem sarnung along rejing du pa me nang ji arve ke jang phong tin kai ke ta ki du dun ji phan ning du e nang ji hem along pholi pen dang lok lang bong a si tin ki pang pen me ajaton along pang pen du nang ji kai ke ta arve alang chot le mo lang tuk ring along cho sok dam dat pu pula poson ke ma tha ve dat nang ji arve lang ke ki du dun pen jun phit me la pu e kali bonsita me la bang so lang chi la pen filter at pen pasu pa me pulote jun me ji la pen kitun ke dang along ta en me ji moni da phan arve lang pena ana sai ka chak du la ke hem kong long mate kong te long ke cham pe ri ke chok ke cham kang thi ka ching lu mir han lang ke chor la haya sai long nang acha la su pen lang tuk ring la pen boring lang ke sok pen jok po lan cho ta kali si akele mi ring nam ke bat pen nang pa jok dun po adun thu hi thi malom penang na dim ke lang ka che sok athai ka ve pen penang ka tora du la su jok ke na malang a phan si chiki nang kok a jok akele tang ka pa dam nang kok ti ti lo puthot arve lang ke beauty ke nang sat alam the ke la hen lo ইলি তুম হাবার কে দামতং আনিং কান থেক দাম লং লো আর বে কে থে কে জাং ইং আর পিক লাপেন লংটুক সাপুরি লাপেন পেনাং আন লং লে হেদি কে ক্রেং থেক দাম লং নাসু আজক আপর পেন হিদি সক কে এ হান কে টিকি লাপেন আসন সন আসাই কে ক্লেম কা টিকুক দুক লহায়া কিসুং পেন চেপা জক জি আফান উন আন কে আর বে লং কে বেটি জি আফান বর ই পন নং পো লাপেন কাতোরা পেন কে জক জি আফান আবার সাই দো পো আকেলিয়ার বে আলং কে পানহক হেজি আফান সাপুরি লপেন ফিশারি আলং কেপালি জি আফান লাং হরডং সেলাম দ্যাট সি কেমে আদন্থু থেংপি আরং কে কেনাং সৎকে আবিনা ফানচট লাপুকালি থেংপি আরং কে পেন লংলিয়া ক্লং আলং আংকুর পেন সানসি আথাক লংলিয়া ফার আলং পাচিং টেনপো লাসো পেন লংলি ক্রেংটং তেলো লাপেন আদিম সিতামে চামসাপসি দোপো ইংলং পেন নাং কিলিয়া লাং মাতে স্ট্রিমস অলং লাং তেং পেন লাং কিলিয়া জোর পাজুম উনপু লাসো পেন আদুং আরাই অলম কি ক্রেং ক্লাং আদং মলম লাং পাচিং তেন থুব জি আবার সাই দোপু প্লাং মেনা পেন কেলং আলাং কেরাই কম লাকে আনুতিন আবং ফুতা আর পুলো নন পেন কি এন চেরে পুলোতে ময় প্রাং কেবাং আজের ডেংক্লু আফি আফানসে তামে লাং কামিন্তা লাপেন কেমাথা জগবানপো পুয়ানসি পিনি নিলি লাং কবিরটি লপেন কাছেরে পুথাক থিহেক পেন লামজের কেথান পাজুৎপন ইকলো কারডম

0: লাপনাপর্ণাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাছে টাকছেন হারবামন রং পিপেন লাং কাছে রে লাপেন কাবির টিয়ে পুঠাক লামজির কেঠান আর্যুক লং টাংল আদুনথুতা আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাছে টাকছেন হারবামন রং পিপেন লাং গেথে পেন কাছেন রায়পুঠাক লামজির কেঠান আর্যুক সিনে
1: আপ্রাংসি আকাশবাণী রেডিও কার্যু আরা দু আনা ফান্থি তামে নেলি হিন পেন নি গংসামা কারডম পাজার ইকল পিনি লামজি রাজাই মেগলং লাং গেথে হুদ কোসম সি কাছিরি লাপেন কাছিং রাই দু নংজি পুয়াপু থাক সি নেলি থান পন ইকপ লাং গেথে লকে ইসি থে দু গলাম থে পি লাপেন কাছে থান কেনাং সৎ পিপদমা পুলোতে পিঠে আদাংলং আনি কানবাং তা কোনার নি আদিম কে লাং গেথে পুকে দু লাসু অজক পেনাং আন আর নিবাং কেক্লেম কেদাম হাসাই চকলেম চদাম কিসু কচেলাং কেদু কেদাম চজর চলাং কাতিকি কং হয় আসন আন সিতামে পেনাং কাতিকুক লাপেন কেনাহক দু লাং কেথে আথে লকে বারলা অপর হুদ আর বে কেথে আকিলি গেজাং পিক কাবি চেংলং পেন লাং কেথে চিমানজি আংরিং থে দু লসু অজক পেনাং আন লাংলম লাপেন লাংরয় কংবাক লং পেন লাং কেথে চিমানজি আংরিং থে দু দু আদুন্থু লাং আহুরদং মাতে ড্রেন আলং বং প্লাস্টিক হরমু লাপেন কাপ্রেক কেটে রসন কেওয়ার তেকাং পেন কেপাং থে অঠে দেট আজক আর বে কেথে কেজাং আহুদ লাহাই আলং হুরদং আলং কেটের কাছে মারথেন লং পেন লাং কিলি লং পামি মেদেট আজয়নে আং তান তোয়ার বেথে ইংবাকসি লাং আলি মাতে তোয়ার লাং থে দুৎপ লসন আফানকে মেন মেট মাতে মুনিত পেন পাচেমান আলং বি পুসি পুল পুথত লাং হর কিকিম কেরাং কিচক চি আজক পেনদা লাং কিথে চেমান থেক জংসি আলাং কিলি আংদেন আহুরদং সেলাম দুন্দে লাপেন আহুরদং কিকিম নংজি আতেং কালি পেন বা বিহেক পুলোতে লাদাখ সিতামে লাং আবাং কিলি নংজি আহর আনাত লি থেক থে সি চিংটেন প্রিংপ আনকে মো ইংবাকলু পুলোতে লাং থে ইদেট পো লাসন সি টেম্পারেচার মাতে আর নিয়ং তান কি দু আজক ইংলং অলং বরফ আংক্লেং কংজির কে প্রাপ পেন ইংলং আলং কিলি আজুর নংবাদ দেটপ আনকে লাপেনতা আবের আনাত লং নং থে দেটপ লং কে থে লকে আর বে কেজাং পেন চট লাপুকালি হাগর অলং মেনমেন সুনামি কেদু লাপেন তোমন চারটিং গাছিমান পেন লং আফান আংসং ইংথুর পেন কোরা আনাত জাকং থে দুঙ তোমন পেন নাইং দয়সি লং পাথে পু লং কে থে পেন কে ফুনাং আংথেক লং কে থে পেন পেনাং আকিসুং কি ফু লাপেন কাছে তং নং ইলি থেক দামলং লাং থেলোতে আপ্রাংসি কে হরমু হরটার হিনু পো লাপেন কন্দুন পো কোপাই কে লাংনু পেন মুনিত আপ্রাংসি তামে কানাহক দুজি হেম কে হেনু কিরু পেন চেংলক সাই কাতি কি আমু কেনাহক জন্তু জনওয়ার আপ্রাণ কে দাম লাপেন তোয়ার নাং হেনু পো দলং হে হুইসি তামে নাং রুদুন পো আদুন্থু মেরি হিং গাছে থর কাতোরা লাপেন কেনাং সত কিচু কিজু নাসন কেলং আবার সাই কাতোরা দুকক পো পুথত লাং আংলুম কে দুকক আজক আসন আসন লাং পেন কচুলং আকেসু ইফু এপক কেদাম পেন জাসেমেট কোলেরা লাপেন ডায়রিয়া সিতামে ইংদাং পো লাপেন চোলং পো লাং কিথে পেন কচিংরাই নংজি লাং কিথে জি আংরিং লাপেন লাং কিথে এহুদ এলিতুম কপি পি আসন কচে সিক দো নংজি লাং কেথে কমেন্টু সি কি দু পোনে লাকে এলিতুম চিনি নে লাসি আফ্রাং সি কে মেথাং পেন আমাত জাসেমেট বেচেং অপর হুদ বতর বেরটা এনবের লাপেন লাং বের নংজি লাপেন কে কাইকিটা চেরক টক পেনসি দু নংজি বতর কে মেমি আং থেক ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট মাতে থিহেক পেন আইএমডি আতুম পেন মোবাইল আলং নাংকিপালে মেসেজ আর্ডি পিনংজি লাপেন স্টেট ন্যাশনাল লাপেন ডিস্ট্রিক ডিসাস্টার ম্যানেজমেন্ট মাতে থিহেক পেন ডিডিএম এ লাপেন এএসডিএম এ আতুমালাম আর্জুনাংজি এফংবেট আর বিকেজাং পেন নিনি ধামাং বং জংসি হাম হি লাপেন কেহামজি আংরিং আবি পুলোতে আকাপ্রেক আংলং টেপলং মুচত আদিম কচেতেরেক জি আফানসি চেসিক নাংজি লাংরয় লাংজিং আদুং হেম কাচি কিম লাপেন সাই কাতি কি কাইকি আমাতা চেরক টক পেনসি দোনাংজি টংসেকট আফান কিচু কিজু নাসন জাসেমেট কিক্রেং ফু নাসন লাকে ডাল মটর জাংথু সয়াবিন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদা আকলে আবেদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর

আদুন্থু আহেটুক লামার জানালং জুবিনগর কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে লাহে লাহে।

লাপন অপর্ণাংলি তুম জুবিনগর কিলুনালুন আর জুয়েকলং টাংলু আদুন্ঠু আধিনায়ক লামার জানালং জুবিনগর ক্লাপেন আনিন্দিতা পল কিলুনালুন আর জুয়েক সিনেং।

লাপনাপর্ণাং লিতুম জুবিনগর ক্লাপেন আনিন্দিতা পল কিলুনালুন আর জুইকলং টাংলু আদুন্ঠু রোদর সিথি লামার জানালং পাপন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে প্রতি দিনে

0: lapona pornang litum asamis lamar janalu na jaime ang dengalong ason sonalun arjuik long tanglo laki akashwani dipu
1: earring ju dekho
2: কল তোর প্রাইজ মানি
3: অলপ ইনভেস্টমেন্টও করিব লাগিছিল
4: আহি থাকোতে করি দিলু মোবাইলেরে
2: কল
4: গভর্নমেন্ট সিকিউরিটিজ
2: হ্যাঁ
4: আর বি আই রিটেল ডাইরেক্ট মোবাইলে পাছে নহয় রিটেল ডাইরেক্ট স্কিমৰ দ্বারা ইনভেস্টমেন্ট অর্থাৎ মেয়াদপূর্ণত গ্যারান্টিড রিটার্নস
2: নো ব্রোকারেজ
5: নো হিডেন ফিজ
3: মানিলো দেই আপোনাক নহয় অ্যাপটো
6: আর বি আইয়ে কয়
7: জানি রক সতর্ক হৈ রক

0: আদন্থু নিঙার লোলাম থে এজাই মেক আং ডেং অলং কারণ হানসে পিপেন আর নিঙার লোলাম থে কে যাই আর জুইক সিনে
1: দোয়ে পান্তা আকাশবাণী ডিফু কাছিং কি কাছি থান নিলি নিঙার লো লাম লাকে নিদি চি থান একটু আথে সোয়ার লো তুম ফান বাঙা খাই ফান লাংলাম লোতে কেলাং রব দো ও চাইলি তুম কার বিয়ে খাই কেলা সন কালি লাপেন কে নিলি নিং চিং সাম পিক সোপিন সো সোয়ার লো পুপে কার বি তুমকে সোয়ার লো ফান আমান পিপন লাসি ইলা সো হিন পেন এ সন বাংকে নিলি নন ওবে কি মি তুম ফান কে থান কাং তুং বাংকে ইলি তুম লো পাং পড়হি নেই আথে আকো সন ইলি তুম কে জিরকি দুন জিরকে দাম আকাই গালিল লাপেন কে পে থাক রে তা থেক থেলো সাইটি কি রে তা থেক থেলো লাসে লো পড়হি নাই লো পড়হি হেলো ইসি কাং টাংরা কাবে পন পুসি নিলি পুজি লাকে আরেং কে লগলাম পেন পুলো এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লাকে নেলসন ম্যান্ডেলা কেন ইঞ্জিয়ালাম লো আপেন কে এসন মাংকে নলেজ ইজ পাওয়ার পোতাপু লাবাংকে ফ্রান্সিস বেকন সি পুলো লাসি ইলি তুম নন ওবে কি মি নিলি সোমার পেন চেংলক দন রাব আসোমার কাদো কাবে সেটা এডুকেশন মাংকে নাং সব লাসি লো পড়হি বাং সেলে নাংনে চে পাত দুঃখ নাঙ্গি চে বর ই নাই লালতে ইলি তুম আংসং মাতে আকাং তুই আং ডেংলে দুনপো লাপেন চিনি দুনপো লোলে ঠেক ঠে লো পুলোতে এডুকেশন লে আবে লো পুলে কে চিনি দুনাই আসন আন তা চিনি দুনে দেটপো ইলি কে লং নুনাই আসন তা লং নুনে দেটপো কে ঠেক দুনাই আসন তা ঠেক দুনে দেটপো বাং নাং থি এটপো এলং রি এলং পাত সেটা এলামি কি সেটা এ তুতাং এজু বা সেটা ইলি তুম চিরিম পাথির ঠেকে দেপো লাসো কি থির নাই ফানকে ইসিয়া ওয়েপন কে এডুকেশন হেলো লাসো ওয়েপন বাংকে ইলি তুম চিবি নাংপো নন বাংকে ইলি তুম কাছি চক কাছি ঠেং হেলে কামান এ পিনি থাই পেনে কাছি আপ চিপাথি আদিন কাই কালিল লাকে ইনিং আর লো ফান ইলি তুম চিমাত হানাংপো ইনিং আর লো হেলো আকাং টাইং নাই আবেপন কেদো কে নিঙার লো হেলো লাসো আকাং তাং বাংকে পাদো নাংপো লাসি লাপান বেলো কার্ডং
0: লাপন পর্ণাং লিতুম নিঙার লোলাম থে যাই মেক আং ডেং অলং কারণ হানসে পিপেন আর নিঙার লোলাম থে কে যাই আর জু একলং টাংলো আদুন্থু সোয়ার লো আসে আং টং যাই মেক আং ডেং অলং কি মুকাটি কি এপুথাক লাউনিকা রং ফারপি লাপেন হুটবাং পি হুনমিলি ক্রোপিয়াং বং চিহু চিপুত আর জুইক সিনে
2: সি রেডিও কার্যুকে দো আনা রাদা ফানসিতামি নিলিহীন পেন কার্ডম পাজে রেগলো পিনি লাদাক স্টুডিও লং কাচো ফাপন লাকে ইনুত কিমু কাটিকি মাতে মাশরুম কাল্টিভেশন আনাথু কাটিকি বেড়াবাং ফি সং পিলুনিকা রং ফারপিয়া ফানসি চোফা পেন আলাং লিকোসন সি কিমু কাটিকি মাপু আলাম কাচিনি জিয়া ফানসি চিসিক পন লোলাসি আলাং লিপেন লাম থেচার জুজে প্রাং আপ্রাং সি আলাং লিফান আকাশবাণী দিফুয়া হিন পেন সুরি সুরিয়া কার্ডম পাজে রেগলো কার্ডম
3: কার্ডম নেলি হিন পেন তা
2: সাংতে নাংলি পেন আপ্রাং সি কাচিনি পন কাংটুং আলাম কেলা পুহেন ল নাংলি কমেন টু পেন সি কিমু কাটিকি আনাত কে কাপাং চেং দনিক ল
3: নিলি কিমু কাটিকি কে 2023 আনিং কানমেন সি কাপাং চেং
2: তাংতে লা কিমু

0: লগতে থাপ থেয়া প্রাংলা প্লাস্টিক তা হাদাক হিঠি লঙ্কে পিপি বসে কিপু দাম গলা কি নাম দাম নাই বাংকে হিঠি কুলাত লং বাংকে লাপেন কে লা থাপ থেয়া প্রাং লাপেন এই সন বাংকে কল আশোক পুন চট গালি আমু তা কেনাং সট আমু পেনসে লা কিমু বাংকে কেপ্লাং পসে আমু বাং তা ইলি টুম দাক কার্বিয়াং লং লং বাংকে এসি মাশরুম সেন্টার দো বন সিতা মেলা দাক এভেলেবল ও এ লাসিনি তুম আং তান মেনসি অর্ডার নাং কক মাতে হাদাক পেনসি হাং নাং কক এন্ডাম নাং কক টিটি লা পেন বাংকে কেলা সো আশোক পুন আ উপ এড আজাদ এড পাখ্রেং এড লো পোলো তাংতে লা পিপি বেগ আলংকে থাপো পোলো তাংতে লা সো আ আমু আবাং পশন সিগে থাপ নাই মাং পোলো তাংতে ইলিন আলং প্যাকেট ফো প্যাকেট ফো পেন বাংকে প্যাকেট ইসি বাংকে ইসি সিলিন্ডার মাতে আতুম বসে পোলো ইসি আতুম বনাই মেলো লাসো বনাই লং বাংকে ইসি লায়ার মাতে ইলিতুম পোলো লা কিরিক পন বাংকে লা ইলিতুম বাং লং প্লি লাসন বনাই পোনাক থাবম রিক পন বম থাবম রিক পন বম লা প্লেং প্লে টিক টাক বাংকে থাপ নাংপো লাসো পেন্ডেটে প্যাকিং নাংপো আফু লং সিতামে রাগ চক সন্দো নাং পোলা রাগ পামি নাং পোগতে আকো লাদেট পেন তাংতে হা লাকি মুপা বাঙি ফান বাং এড ঠু নাংলা আংকক বাং এড নাং জি আথেম আংকক এড এ পোলো তাংতে আকি মুখে বাঙে আতো বারাবে লাসিলা এড পোনাই লাতা আংকক দো নাং নে মিন প্লি ফ বাক আসন এড নাং পো তে লা বাংকে বিঠু নাং পো বিট বেড নাং পো ইসি লা কাং সামজিন আদি মাসন সে বিদাম নাং পো লা বিদাম এড লো পোলো তাংতে কে লা তা আরুম তা বিনাং নে ইসি পেন বাংকে লাসন আপাহং আসন সে ইলিতুম বিনাই লাগিলে কেভেক আসন সে ইলিতুম রসিদ আসন ফামরি পেন আসন সে ইলিতুম ভেগ ডাং জে লা ভেগ নাং পো ইংকে লাদেট পেন লো তাংতে হপ্তা কে থম মাতে হপ্তা নেরকেপ সেরকেপ বাক আফিল তাংতে আমুসি আসন বাং সন লক প্রে আসন লোতাংতে ইলি তুম বাং লাং বাং পিপাং চেং নাং পো লাং বাং কি পিনাইং গেলা আ কিমু বাং পো পোলো লা লক প্রে লো পোলো তাংতে আর নিশি লং বাতাহিনী কে পিনাং পো ইলি তুম লা পেন্ডেল তাংতে বাং আকিমু বাং নাং চন বম পো ইংকে নিনি নিথম আফিল তাংতে লা বাংনা থে বম পো ইলি তুম বাংলাং আপর আপর পেন চর দো নাং পো লা আর নিশিল বাঙে টিপনি বাংকে চর বেগ নাং পো বাতাহিনী বাংকে হে আনলো তাংতে লাসো কিমু বাংনাং থে পো ইংকে নাং থে পো ইংকে সো পেন্ডেল তাংতে ইলি তুম ওয়াই লং পো লা কে ওয়াই বাং তা মিন আকাং দুক ও তা ওয়াই মি লা পেন পাং তাং জি পুতা পাং তাং লাং পুতা লতা মি
1: তাংতে লা ইক্লুজন কো আনা ফিসি আ কিমু বাংকে কে ওয়াই মি ললাম
0: লা বাংকে মো পেন নিলি পুসন থাক থাক ল আ কিমু বাংকে লা বাংকে চিক্লো এজন রা এবেং লাসন আনলো তাংতে লা বাংকে ওয়াইলং পা মে পো
1: আকোলা ওয়াই থু দেলু পুলো তাংতে আকো চিক্লো লাসনিং হং থু নাং পো মা
0: ইং হং নাং নে লা বাংকে নি থম মাতে নিপ্লি বাক আসন ইংহং ছুনাং পো লালো তাংতে আকো লা ইলি তুম বাং লাং পি ছুনাং পো লালো তাংনে বাং আকো চে বাং ছুপো আসাব সাব সাব আকো নাঙো লাই ছুপো
1: তাংতে লা আশোক পুন বাংকে লারডুন বই নেং মা মাতে লাসো আশোক পুন লঙা মাতা ল্যাং পি দুন লোতে আকো আকিমু বাং নাং চন্ঠ পো লাপুসন মা
0: লা বাংকে লার নাং নে লা সো ফার্স্ট ইলি তুমকে বনাইকে চেং আশোক পুনকে লাকে চেকলো জন থম মাতে চেকলো জন প্লি জন ফ আনটা কে সমান বাংকে বাং দে টিটি মিন হালা আমু আবাং পো আমুল আবাং হে দি মেসেন পোলো তাংতে লা আনটা বাং দে আনপেন মো হেনল পোলো তাংতে লা বাংকে বাং সন চিঠুলুত আসন থেকলং জে ইলি তুম হে লাসন নো দাং নে লা বাংকে বাং বেলো আকো কিঠু পাং চেং থু দাং পো
1: নাংতে নো নাংলে তুম কিমু কাটি কি আ বাংকে কোন বাক মানে চো জোর লং লং লং নাংলে তুম আরনি সিয়া লং পেন
0: নিলি তুম আরনি সি লং কে কেজি নের কেপ কালি তাং তে কেপ আন কে হপ্তা লং কে নিলি তুম চো জোর লং
1: নাংতে লা কিমু লা কাটি কি আনা

0: নীলিতুম নন দাম তং আন বাংকে নিতুম গোলাঘাট মাতে হাদাক জরহাট লাসোলম পেন্সি ওয়ান ওয়ান নীলিতু
1: তাহলে নাহলে তুম কিমুয়া মু বাংকে লাবাতাই সিসি অন আন সি কে অর্ডার দো নেকি গলা
0: নীলিতুম নন বাং এনিস নন নন সি কে চেং লাং পট লিন কেপ মাতে লিনিন কয় লাসং সে নীলিতুম কে অর্ডার দা
1: তাহলে লামু লিন কেপ লিনিন কয় অর্ডার এট পেন পড়তে কো আন সি উলাই পোলা বাংকে কো আন সি লং পো
0: লা বাংকে লিন কেপ পেন ল তাং নাই নীলিতুম হালা পিপি বেগ মাতে সিলিন্ডার বাংকে ফোকেপ আন বনাই মে নালো
1: আন গেলা কিমু বাংকে মোলা কে জোর পরে কো আন বাক লং পো উলাই পোলা কিমু বাংকে
0: লা বাংকে
1: লিন কেপ লিন কয় আমু পেন
0: লিন কেপ পেন বাংকে লিন ফোকেপ আন কিমু উলাই উলাই উন চিক্লোই জন ল ক্লোই জন নং লান উলাই উন
1: নাতি পুথ নাংলি ফানাংকার জু জেলা মেলা পোলো নোনা মারলা ডাইলি তুমকার বিয়াং লং আদাং লং বাংকে কুপি কিমু সি বিসি কাটিকি কে অং ল সলাম থানিক জিম
0: নো না মা লাইলি তুম কার্বি আংলং আলং বাংকে ইসি অয়েস্টার মাশরুম মতে অয়েস্টার আ কিমু সি কাটিকি বাংকে অং আঠে মালা সো আ কিমু কাটিকি বাংকে ইসি পেন বাঙা জ ইক ও লাপেন লালো হালা আ জ ইক ও লাম বাংকে লা বাংকে সন আমু সিতামে কেলং সব সো জ ইক চে সুং ইক এ লাসে জ ইক কে পালাম বাং লালো
1: তং তেলা কিমু আলং কে মোপে নাং লিতা থান ল ল্যাং সকপুন লাহাই পেন কিমু ব্যাংকে যেমান ইপুল লাসি লাসো কিমু লং পিল নে লাপু হার পিনি নে লাসন কি পিদুন লাপু সন্দা দোমা
0: আবে আবে লা বাং নেলি তুম লং বাংকে আবে নি তুমা জাদা হার দা বিপেলা মি আ কিমু আমু গসন মানি তুম ফান বাং নাং কি পি মাতে নিলি তুমকে এন দাম লং হিঠি খোলা লংকে এন দাম লা সো টেং সে নি তুম বাং বোনাই পো আ লান চট নি তুম বাংকে আর যাতটা মেডিসিন দা পিপে নিলি তুম বাংকে এ নিলি তুম লা চিকলোই জন মাতে চিকলো জনি লতাং দে নিলি তুম আকো লা মোপে নিলি তুম চে থান সন সে আ সকপুন বাং থান পো লা গাং থান দে লতাং দে নিলি তুম উপ পো জ লালো লা সে নিলি তুম সি পেন পোলো তাং দে আং দেন কাটিকি পন হিসাব তা দু নিলি তুম ল
1: তাংতে কিমু কাটিকি আদিম ফান মোপে নাংলি পুলো বেলেগ হেমসি কিম নেং পু আসি লা সো কিমু আফান কো আন বাকা হেম বাং থে নাং পো লা কিমু কাটিকি জি কপাং রেং জি আদিম বাংকে
0: লা বাংকে এলি তুম ইনিং হ্যাং লিং পাঠে ওদা চক মাটি পাবি হেকটা চক লা বাংকে
1: তাংতে হালা আতুম আতুম কা বনাই লা সো বাংকে
0: লা আতুম কে বনাই বাংকে লা বাংকে লা হিঠি খোলা লংকে লং আ প্লাস্টিক আ বেগ লা বাং প্লেং নাং পো লা প্লেং লা পা প্লেং সি লা সি রাগ নাই লিতুম লা রসিদ পেন আসন রাগ নাং পো কে লা কো আন সি এলিতুম কা বনাই কি উন মা মাতে কি উন এ মা লা কে মে লা আঞ্চল
1: তে নাং লিতুম কে নিং কানে থম ল ও মো পে নাং লিপু ল কি মু কটি কি পে নেং আন পে নিং কান থম ল পু লাসি লা নিং কানে থম ল লাসি নাং লিতুম কি মু কা পাং রেং পেন আলে কে লং আলা মা পুথাক চি থানিক জি মা
0: আলে কে লং বাং এ সি পেন বাং কে এমি থাং মা তা কি চো বাং তা চু ডেট মা তি হ কি মু বাং তা সি পেন আলে বাং কে থি কো লাত লং বাং কে চু নাম ইং দাম জক প্লট ল লা তা ল সি বাং কে লা বে সি বাং কে নিলিতুম সেকাই সি হিনি বাংকে নিতুম আলে চে ঠেক লং ল দরে ফোপে সাব সুপ বাংকে সো কি মু পেনটা নিলিতুম সাব সোকে নিতুম লং পন ইক লাপে নিলিতুম ইসি বাংকে আনিং কান পেন সি নিলিতুম পয়সা টাঙ্কা মাতে আলে গে চেপা বাং জি পোলো তাং দে ইসি নন ইলিতুম কাছে থাং কার্বি ইতুম ইউথ ফেস্টিভ্যাল আহুত আসন হুট আ লম সিনি তুম কাছে থাক থাক আহুট পেন বাংকে লাইলি তুম কার্বি পেন্ডেং সিতামে এসন সনি বাকে চিনাম লং নাই পোপ লাসিনি তুম লাসো ধুসি থাক পন পো
1: তাংতে লা কিমু বাংকে ভাইব দেট পেন লা নাংলি তুম নাং ফিট ফে পুতে নিকো আন বাক বি মেল লাসো কিমু বা
0: লা বাংকে নিং ক্রেং হুট বাংকে নিনি নিথম বি মে সিতা

0: la kapang okut bangke bi o henu la bangke la kalitang de angki che chodet po la bangke en la si la bisikoi ke nitum katiki ke pangreng bangke nitum akang sama dhu si nitum bisikatiki nitum ka gorom dhu bangke nitum bang antiki ke athema la so hutke a bitu sitame dokok titi la pen la si pen bangke mo pen ili po bom sapa unang ji po bangke ili tum ka pangreng mangke solo so pin so tum ta pangreng de sitame isi solo so tum bangke isi pen bangke ka pangreng mi ki mi solo so tum ta pangreng mi la pen kang thir jir dai si pen nang kok titi la da
1: কি হলা বিটু মুখা বাং কে বন্নু শোনো
0: লা বাংকে এনে কেলা আদবাই ডো লা হে আকি মিন্স বিটু আহি পা বনবে ফান্তাইসি দবাই আসন ডো লা হিটিকুলা লং কেলং লা নিম আ আ দবাই আসন আই স্প্রে সন লং পোলা এনে কে আকি মু লং বাং আলং আ সিলিন্ডার লং বাং কে আপ এ হে নি তো সেতামে আচার আচার সন বাং কে লা বনাই নি আপ্রাং বাং কে কি বি ডিম লং বাং কে লা সাফা এট পো La so I spray bang ni tum apa prang po. Sita la non son kang sam hot bang ke nang ni.
1: Ap nang ni.
0: Ap nang ni. Ka gorom hot bang ke ap nang kok ti ti. An pen ka gorom hot bang ni tum an pang reng ri. Reng dap pik. Na ma se he. Pang reng e de ti ti.
1: Thuda thuda po ji.
0: Thuda po la pen reng hak hak po. Asap bak lang kidung ke der chet posta me. আমি ঠাং মাসি নাং ক্রেং পয় ঝাককে নাং ঠু পলা সন্দে তিথি
1: তে লা নিং ক্রেং পেন লা ননসন কাপাং অঘদলা সন আকিমু নাকে চন্দের লাপুসন দৌমা মানে ক্রেং হনং চন্দাপ চেত হালা কাপাং অঘদ চন্দের চেত লাপুসন দৌমা
0: লা বাংকে দো লা বাংকে ইসি পেন লাংলাম পোলো তাং দে মো পেন ইলি পবম লা ওয়েস্টার মাশরুম বাংকে আকিমু বাংকে লা বাংকে কাং সাম সামো এ ফাং অগো এ লাসো হুসি কে মে পর লা বাং কে কাং সাম হুট বাং সাবসো বাং ডাবছে
1: তাতে ননাংলি তুম কাটিকি আ কিমু আ মেনা বাং কে লাকে মো পেনাংলি পুবং অয়েস্টার
0: ও কালা নিনি তুম লাসে আ পেনে কাপাং রেং ইক হিটি কোলা লং বাং কে বেলেক বেলেক তো ও হে
1: কিমু দো ও গে দি
0: কিমু দো হালাসন গুদাম নং না বাটন পুসিপু বাঙা লাম্পেন বাংকে বাটন মাশরুম পোদা দোতা মেলা বাঙে তুম ঠিকই গে
1: হালা বাং সুইক চাত লাসন
0: হালা বাঙ্গে আদরটা আমু বাঙা সুইক ডাক লাপেন পেনাং পেনুং লংলে
1: তাংতে কি মু তা লাপু আ কালার বেলেক বেলেক লাপসন দোমা
0: দো লাসন বাং তা দো মেন লা তা হালা আমু আলিং আমু তা হিনি আ কোয়ালিটি মতে আ সন দো লা বাং তা সক পেন বাং কাবনাই আমুদো লাপেন গেহু তা দো কেমে নাই বাংকে গেহু পেন কে বনাই বা লাপেন মো পেন লা আ কালার ল আমাতে আ রং বাংকে আহুত পেন বাংকে এর হিং লাসন তা দো এড জেড আসন তা দো লাপেন ই গ্রিম বুতা দো
1: তো তাংতে পিনি কে আপরালাম না দকপত ইলি তুম কিমু কাটিকি লাসলাম চিংকি চিথানা বাং গেলা আনলে উংটন পন কক লো না লাসি নাংলি ফার্স্ট টামে চোরু পিক লো নাংলি সে তামি নি তুমি চো ফাপ না তেং ডাক বাং পেন কোসন সি কিমু কাটিকি নাং জি মাপু আলাম থান পাজর মি পন থেকা পট লাসি নাংলি ফান পুথত আকাশবাণী দিপু হিন পেন সুরি সুরি কার্ডম পাজরিক লো কার্ডম
0: কার্ডম
2: লাপন অপর্ণাংলি তুম সোয়ার লো আসে আং টং জাইমেক আং ডেং আলং কিমু কাটি কি পুথাক লাউনিকা রং ফারপি লাপেন হুট ব্যাং পি হুনমিলি ক্রোপি আং বং চিহু চিপুত আর্যুয়েক লং টাংলো লাকি আকাশবাণী দীপু

লাপুটু প্রাণময় হিনকেলাং ডিপার্টমেন্ট বেন্টা দোয়াই ফোয়াই কেরণ কি বাকলাপেন আকিজয় পেন সি কেলাং পনাসাই পারিডেং পন লোপুটা ইউনিয়ন প্রাণময় হিনকেলাং মিনিস্টার অশোক সিংহালবেন লামথি বাছিনিল ওপেন হেলথ ক্যাম্পটা পাদুসি আকিজয় পেন কিসুং কি ফুয়ারা তুমফান সি কেলাং আবার সাইটা পাদুপন লোপুটা ইউনিয়ন মিনিস্টার পেন লামথি বাছিনি থুল নন কে দবম লাঙ্গিথি আসামনি তোর আংকাং কিকিম কিরং আমু কি অর্পন্থ জিয়াফান পঞ্চায়াত লাপেন রুরেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পেন কেলাং চারি দাম জিয়াফান সাইখিয়া কে হয় আতুমফান চিতয় পন্টাংল গুহাটি লং পাতুমি রিভিউ মিটিং কংনিয়াফি পঞ্চায়াত লাপেন রুরেল ডেভেলপমেন্ট মিনিস্টার অটল বরা লামথি কাপাচিনি কে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জিলা পরিষদ লাপেন পঞ্চায়াত আসাইখিয়া তুমসি লং কিথি আলং রিয়ারলু লং চারি দাম্প পঞ্চায়াত লাপেন রুরেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পেন লং কিথি আহুট কান হক কাছিলেং হাতুয়ার পি হেমরিদ লাপেন কাপড়ে কি কিম কেরাং কাপাংজাং আসাইথা ক্লেম্পন থুপ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাজেট সেশন কাংনি পিনি নিক্রি কিথম প্লেং তাংল পিনি কুয়েশন আর্স মতে লামথি কার্যু আপরপেন্সি বাজেট সেশন চেংপনল পিনি লুসিনি সন ট্রক্সি আমেনমেন্ট বিল কাছুপরাই পঞ্জি আংরিং লা সন ট্রক্সি আিল কে আসাম শপ অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আমেনমেন্ট বিল আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন আমেনমেন্ট বিল আসাম স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ চং খান লাপেন ম্যানেজমেন্ট ফেসিলিটিস বিল আসাম পাবলিক ট্রাস্ট লিজিসলেশন আমেনমেন্ট বিল আসাম বিজনেস ফেসিলিটিস আমেনমেন্ট বিল লাপেন বাহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি বিল মেম্বার অফ দ্য আসাম স্টেট লিজিসলেশন অ্যাসেম্বলি আমেনমেন্ট বিল হেলো স্টেট আর লোক এবং জি আর্নি লং সুরিং করা ট্রক আরং আলং স্টেডিয়াম মতে কাপাথুয়া ক্লাম কিম রং পনপো ননমাত রং সৌরং বোর্ড আরলো লং ফারোহিনী রায়া থংকা রগে থম কাপাথুয়া ক্লাম কিম রং পেতাং পনটাংল কেবাং জিয়ারনি কে রিভিনু আরং কিদো আন আলংটা কাপাথুয়া ক্লাম ফাদুপন থুপো বুটা স্পোর্ট হিনানাত কেলাং মিনিস্টার বিশ্বজিৎ ডমৈ রূপেন বাজেট সেশন আলং লামথি বাছিনি দুল পাতুমি এজিপি এমএলএ ধর্মেশ্বর রয় কার্জু আলামথি মিনিস্টার ডৈমরি পেন্সি লাসু আলামথি পিপনল স্টেট গভর্নমেন্ট পেন কুয়েশন পেপার লিগ বুথা কাছি সং লো কাছার লিয়ারি সুনিম সোহাম ফাং ফান ইসি আকেনাং সর আলামথি কাছি চাক পাদুল গভর্নমেন্ট হিন পেন সন ফো আলাম কি কাপাবন্তা চেসান থুল বাংক্রে গেথম কাছি সং আরি সুনিম সুয়া তুমা ফান্তা হেমকাং সাম্পেন পিজক পন্তাংল কাছি সং আরি সুনিম সুয়া তুমা ফান আরো না তেং পেন্সি অর্পন ছট পুটা গভর্নমেন্ট আসে কি পেন লামথি পাচিনি স্টেট পেন্ডাংল ডেট পি আর লুটা পিনি ডেস ভক্তি পুসি তালন পনল স্বাধীন কে হাঙ আহুট কাছি সং আপিন পো তরুণরাম ফুকন কিথি আর্নি পাচেতন পনসে লাসো দেশ ভক্তি আর্নি কিথি আর্চো পনল স্টেট গভর্নমেন্ট পেন কেরামতাং সুরিনি রেঙ্করে সি আনিকান পেন পাংচেংসি আনিকানমাং টা লাসো আর্নি গিথি আর্চো পন বমল মিনিস্টারে কে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন্টা কাছি সং আপিন পো আতমা ফান ছিকি মোসি লাসো আর্নি গিথি আর্চো টুনল বীরতা লাপান কাংত নিল

0: kacingrei apan kapari lapen kapachini asai pangdanglo global public health aham phangpen lamthi kapachini atenki million plikep araratum hepatitis b lapen million krehini araratum hepatitis akesu cholong thanglo laponsi world hepatitis day katalona lamjir par pajir midam chollo
1: duma ke e oge prana phan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo monta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenji pulo tangte duma ason an pen che pahelo nai ji duma ke mong ke cho lapen kahenot pen ing phor elang joy ing huar lo e hambia long ta cancer ke sulong the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen ajoine e ok e pran heno idak ji lasi hithi kulat motor career lo lapen monit kachinglum along duma mong me det nang ji oso kachopathe asar pi maratuma phan duma pachoche det nang ji lapen mong me det nang ji ke mesen ajir pojir pi atuma phan duma tirwa vedetsi akeme arta ka vedet au somaratuma phan duma pacho lapen pamong long le det nang ji nang ji bi ekta ilile duma phan ke chokali bonta duma si e phan e ke cho ilile biri cigarette phan kan sip kali biri cigarette si e phan e kan sip duma chuma phan le ili me ka pe chokali bonta duma si e phan me e ka pe cho
0: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহ জাইমেকে বাংলাকে মিডিয়াম ওয়েভ ফ্যান মিটার ফারুক ফ্লির ক্রি সিরে তবর ফো কেলো হাত স্পেন ফারু টক সিরেং করে সির কেব লেপেন মেগা হাত স্পেন কে ফারু সিরাই সিরা তবর আঠর নন স্টুডিও পর পর ফাই ফ্লি প্লেং পদক ডকলো লাসি আসামিস আলামাকি প্যান বীরতা কুঙ্কি আর্জু ইকসেনা

0: Okebra hinira tok bor pho pinangji chiri si alongke lintroxira tok bor pho anbak pinangji adunthu ke ilitum hi pi mate brinjol pu aphuthak le che thandam thulona ahan amu kiri lapenke kirik selection of seed mate swing of seed pu achili amen lapu henlo pusa kranti ppc pusa lape bol bengena jc1 jc2 lapen ason kaprek kaprek ta dolang lahai hai achili kirik tang sinang litum arong si terek ik nangji labangso arong ka terek nangji nang litum achili lang rai ki ding ki thi alam do lasi ingrubi sira ichak ba ingrub hinian dak adak pachi helu ignangji arong katerek ahut chainonga hi lapen babbi ki thu tanang litum pidunangji la aparta kinam aho or ta ladak ton kep mate ten ton pidunangji la aparta urea lin phokebra ke thom lapen ssp lin pharo ke thom ra লিনক্রে কে থম লাপেন কে এম ও পি লিনট্রক নেরকেবরা কে থম হেক্টার ইসি আলং পি নাংজি কালানা হেপি আংকি দোপিক লাসি হেপি আংকি আসন সন্থম দো লাকে পিলোমা আংকর আংকি আরবো আংকি লাপেন আথে আংকি লাবাংস আহান ইলিত আপ্রাং কেটিকি আসন থত কে মেসেন জি আফান লাসি নিতুম চিথান পন ইকলো না ইরি পেন মাতে হেন পেকিং ইলিতুম হান আজো দাম লোলি পুতাংতে লাসো আং কি থেক লকলো পুতাংতে ইরি পেন মাতে কাইবং পেন হেক জরা পাথি ইগলো নাঙ্গি লাপেন আদুন থু কে আপি পেন কে পাচেচো আপি পেন কে পাচেচো মাতে বায়োলজিক্যাল কন্ট্রোল ইলিতুম লবাংস আজো ও ওকাক লাপেন আর টি তামে হাবির বুস তামে পাদো পাকলো লিপুতং তেলা আলং তুমং বংতা চে কন্ট্রোল উন লাপেন কে আনংসি ইলিতুম সনি পেনংসি উন এ জং পুলোতে আনংসি দোয়াই পেন মতে কেমিক্যাল কন্ট্রোল পেন সি নিলিতুম পিনাংজি আদোয়াই আমেন কে লাপুহেনলো মালাথিয়ন 35 EC লাপেন ডাইমেক্রন ইকলাস লাপেন এলড্রেক্স লিন ফারো ইসিয়ালং আলাংলং ঋতুম 50 ml আন পিমে মাতে 0.05% আনসি লিতুম পিচর নাংজি আদওয়াই পিওসি নং লিতুম আংকি পাথি লাবজি পুরা মাথা ইগ্রি পিমা লাসো আদওয়াই পিওলো বুদংতে নং লিতুম কাতি কি আহান আন্তা নং থিপি লাপো থুপি লাপো লাসি দোয়াই কি পি কচেরে নাংজি আপুথাক নিলতুম পুথ চিথান পন্থু সুলনা আপ্রাংসি নাংলি বাং আলং আমেক দো লিপুদাংতে নাংলি স দোয়াই অট এডাসি আকেমে দোয়াই কি পি আহু নাংলি নোকান লাপেন নাংলি ইংহু পেচি ফুং হেত নাংজি লাপেন কে মন্দেং দোয়াই পিবম হুত দোদে দেত নাংজি লাপেন নং পারটা দোয়াই পিব মাহুত জংসি নাংলি কিছু কিজুন তা সে সে লিপুতংতে লতা নাংলি আকিসুং দকক তাহাই লাপেন কে নাংলি দোয়াই পিব মাহুত জংসি নাংলি অক রেং নো বা কিসু দকক লিপুতংতে নাংলি মে প্রাবজিন পেন ডক্টরা লং চেপাকলাং দাম নাংজি নাংলি কাতিকি আহান দোয়াই আপডেট আফি হিথি ইরুই বা রুইনি আফি আনসি নাংলিতুম চো ইক নাংজি লাপু আনসি লামজে কাংতন ইগলো
1: লাপন পর্ণলিতুম লামজি রাংডেং লং পেন হান কারচি আরন লাপেন হান কারচি পেন আলি পবুথা কেনসিং ইংটি পেন কে থানা লামজির আর্জিলো ইংটংল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু

লাকে আকাশবাণী গুহাটী মহাবহ লুনা ডেংলং পেনা দুসি আলুন নৌমিলা হানসি পি কে লুন আলুন আলুন আলামথে সুরিরি আচিকলু লংসু তাংতে আর জিগসনাং নৌমিলা হানসি পিপেন কে লুন লবংসু আলুন চের

0: এক প্যান শিকার লুপো আরেং যে থার প্লাং জি
1: ওই ওই
0: লা প্রাং আরেং বান গে আবে লোক শিকার লু হেদি আন সি আরেং দুক পিক জিলা সহজ গেলে পুকে অত হে পুইলি কে কে হে গলা পু কাং চাপ তা হে
1: কলাং
0: গুম
1: মা
0: পেট দিতি সি চে রে ও নাই জি
1: ও
0: আর ফুপেন অত এডিয়া সি কাং চাপ হতা পু এ আমি পনালে হে
1: ওই
0: আগে
1: ওই
0: জুডা নাট পেন্সি হেক্সি বা বনাই
1: ও
0: লালতে থাঙা কি সুং বেলু হুঁকি ভাত লাখরে মি পিদম দেলতে লাথুম হি থি রুই বাক চো খাই দো পন কে কি
1: ওই
0: চুমা কে চো কে চুমা কে চো পোলা তুমকে
1: ও
0: ওয়ান মাইলি কে পি সেও পসাজি আনে চোর কিতা
1: এ
0: ইনকে আনকে চোদ হেদি
1: ওই ওই
0: আর কি দোষ সাজি লাতুম কে চার জুদুন হে
1: ও
0: পিতাংলো ইক তাংলো পিতাংলো ইক তাংলো লাপেনা ফিলতে লাতুমকে আনকে নাং এত জংজাং নাং চেপ্লাং পো
1: ওই
0: আনকে আজালার দাম পো
1: ও
0: আর নিশিয়া জেলার দাম নিনিয়ে জেলার দাম নিথম আন্দাম লতে কেদাম পিলো
1: ওই ওই
0: নাং নে বমতা দলো আনকে আর নাং দিং ও পুলোতে লা পুপেন কে নে বাকো আকো হাপু কি জুদাম আর নাং কি জুদাম কে নে কি জুতে আকো লা পুপে মুপেন আসো নাং চার হেতু থর লেপো
1: ও
0: আং কি কে দাম
1: ওই ওই ওই
0: কে নে নিং রং পিক
1: ওই
0: পেন
1: ওই
0: কি কে থেলো তে জন জন তা অটকং অটকং পহে দি
1: লাতে মা
0: একদম ইন্টারেস্ট পিক হো
1: এ লাহেদি
0: পাংরাং বিয়ারজি নে কে পানিং দু
1: ওই ওই ওই
0: আংকে খুতু মলং বিপ
1: ওই
0: পা বন পন কে দাস ইচে পা রান পো চে পা হম পো
1: ওই ওই যে পহম দেত লতে আনকে আকো আচিলি বিথু মেলো দি
0: আখো তুমা বাংকে এনাই যে বাং নি সাত ও থান চম
1: ওই
0: লা
1: ওই চ
0: রাত তুম
1: থান
0: ফা
1: থামে
0: রেডিও কার জুয়া রাত তুম ফা মানে ইসিয়া বাপ দো ফ্লিক ইক পু
1: ওই
0: আং মি জাং হম হম দো লাতামি ও মানে কি লুম জয় পিক লা
1: ওই
0: বাংকে আর আলা আং কি আর রাম হে
1: ওই ওই
0: পিলমা পুজি চেরাব রে
1: ওই ওই
0: ইসি তা ডাকছে বন বে
1: ও
0: লা পে ইসিয়া থিং পি আন থুনাই লা বাংকে ফ্লিক ইক পুলো ইসিয়া থিং পি আর হিয়ার রং
1: ওই ওই
0: আর হিয়ার রং তা মি জাং হম হম আর বো
1: ওই খেলাং
0: লাতে
1: বন
0: ইসিয়া থিং পি লা সো আ খতুম এন মি
1: ও
0: লা পে ইসিয়ান জি পুরোতে সারপি ফুলক রং পো হে
1: ওই ওই
0: সারপি ফুলক লে বন পো ইলি দামতে চিংদার প্রে
1: ওই
0: দিতি হে
1: খেলাং
0: লা সো রং তা আহম লক ইপিক
1: ও
0: লা পে সি হাকু পে ফি ফুদুম কে এন কে মারথু মারথু রং লা সে খতুম এন বো লা সন্থম প্লিয়াং বং সি কি খতুম কে কে মে নাইলো মানে তুম এন হে পেনি ফিনু আকি থি আর বো হে হাই হে
1: ওই ওই
0: সিতা মে আ হোমলং আকি ইক দ ও দি তিলা বাঙ্গি এন
1: ওই
0: এন
1: ওই
0: মে ও এ
1: ওই
0: হোম দা লক প্লান নাই মতি
1: ও গলা
0: লা লেন
1: তাতে আকি হাই নাংলি তুম ইংকিয়া চিলি ইংকি কা পাংরে ইয়া নিংকে হাঙা তুম ফান পিলং লক তিতি মাতি দি নাংলি তুম তা ডিপার্টমেন্ট লং তা পাংরে ইং ইকমালা হ
2: পারে এটা না ডিপার্টমেন্ট লং তুম লা ফার্ম সেন্টার দা হাই দ ও হাডাক পেনি তুম লা পাংরে ইং সিয়া কোন তুম লা আচিলি কোন মা কা সেমার লা হাই আইংকি তুম কা পাংরে ইং তাং হাদি হুলা আচিলি কা সেমার দিম পন্ধু সিয়া দা হাডাক আচিলি সেমার টুপো লা সচিলি সিয়া কোন লা বাঙ্গরা দা ফান পিঠু বলা বাঙ্গে
1: কলাং দি তাং তে কি হাই পি ইফং ফং নাংলি পু এদি না লা পু কি হাই তুমা ডিপার্টমেন্ট সেরিকালচার ডিপার্টমেন্ট লং পেন কোয়ান আন সে ইংকিয়া চিলি নাংলি কি আন্দাম সে পাং রাইং তে দিলো
0: নিলিকে লসার তুম চিনি ল সুরি কে থম আনতা এন্দা
1: ডাকে চিকি কো আন লগে লেজি
0: মানে হালা কে আতি ল মাতি
1: ওই
0: যে কে ব্যাং কে উলাই লে ল নি
1: ও
0: উলাই লে সেটা আতি হেদি পেনে সুরি হিনি সুরি কে থম আন আতি ওয়ান পো আলিন বেসা তুম না গ্রাম বাং লিন দন সি নাং লো দন জি
1: ওই ওই ওই
0: লাসি নাং পাং রে
1: ও
0: নাতে একদম ইনি হাং আন পাং রে লং লু আসু দু ও লু
1: তে ইংকি আন্ত হেম চি এ হুপ ল পুলো দি
0: ও হেম বি রিয়ে লং তা দোলো রিয়ে তা দোলো
1: ওই ওই মু পেন সন এ পুয়া কে হাই সার কি পুয়া সন সি কিন চর তা পিপি মালা হ
0: কিন চর দা সার তুম নাং পিলো নি তুম ভান ডিপার্টমেন্ট পেন নাং পিলো হুম কি পাং রে তুম ভান হে
1: ওই ওই
0: চি এ দুন লো নন নামার কে ভি নু চটলা
1: ও ওই ওই ওই
0: লং লু আর রং তা কি জয় পেন সি নাং রন লু
1: ওই ওই ওই
0: ফিস পেন
1: এ তাতে নাংলি তুম গা কে হাই লা ইং কিয়া চিলি হে ইনুত নুত কা পাংরে গা বাং ফান ইসিবে আ চকি পিমা মাতে কি পিদুন প্রেক জাম ল
2: লবাং তুম সব সব পাপ্রেক চন কক বল আথেমা আজাক তুম মাং কে ইং কিয়া না পানাও দে তাহে মানে কো মানে বাং কা ইং কিয়া নুত হাই মানে
1: ওই ওই
2: আছে আলাং তুম কুপন মা কে নাং জি আলা সটাং সিন লবাং এ পিদুন বম ল হে
1: ওই ওই ও তাংদে লা ইং কি কা পাংরে গা তুম ফান ইকুপিনে সেকে কি পিলা পুতা দো ইকমাল হনালে তুম ডিপার্টমেন্ট পেন
2: ইংকি কাপাং রে হিন্দা সেমেন লাবাং গে তুম আলাং তুমন সেকে কি পি উরাং জি বুকে আবেলু
1: ওই
2: আলাং তুম সেকে ঠেক সেকে অং লাং তুম সি তেমন সেমেন ডাক তুম এসন সনি ডাকে চলার পনিং লাবাং গে তুম লাবাং গে রং রুবা জুন তুম লাবাং দাম সি ইজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম লং তুম লাহে কি তুম থানপন বমলো নন পপেন তুম ডাক থানপন ল যে কেনে কিনচরা রং পুলো বা রুইফার কং আর বো পুলো লাপেন ইংকিয়ান কেমে আর বো লাহালম থানপন ল ডাক ইতুম জাসমেন ইলিয়ারলিং তুম বাংকে কিচিং সি কাপাং রং পন কাপাং চেং পন হুন বাঙ্গে তুম ইংকিয়ান কেমি পেন্সি পাং রং পনজি
1: ওই কালা
2: লা সো ফি তুম দর্ডি ফো ফিসি তুম আকো কাপরে কা ইংকিয়ান হাই তুম না ডাক পি পন পন লা ডাক নিলি পিনি ইতুম হানা কার জুদুন বম কারবিং লং আরা দন ফস মি লা বাঙ্গে থান পাচিনি পন ইং টুং ল আথেমা ডাক তুম কাচিনি পন কেনাং সর আলাম হলা পুলো সাপসো তুম কাচিলার পনিং লা আ আন

0: लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
2: ইয়াৰিং যে দেখো
3: কল তোৰ প্ৰাইজ মানি
2: অলপ ইনভেষ্টমেণ্টো কৰিব লাগিছিল
3: আহি থাকোঁতেই কৰি দিলো মোবাইলেৰে
2: কোড
3: গভৰ্ণমেণ্ট ছিকিউৰিটিজ
2: হা
3: RBI ৰিটেইল ডাইৰেক্ট মোবাইলে পাছে নহয় ৰিটেইল ডাইৰেক্ট স্কিমৰ দ্বাৰা ইনভেষ্টমেণ্ট অৰ্থাৎ ম্যাদপূৰ্ণত গ্যাৰাণ্টিড ৰিটাৰ্ণছ
2: নো ব্ৰ'কাৰেজ
3: নো হিডেন ফীজ
2: মানিলো দেই আপোনাক নহয় এপটো RBIয়ে কয়
4: জানি ৰক সতৰ্ক হৈ ৰক
5: লাকে আকাশবাণী ডিফু নন আদুন্থু আজাইমে আংদেং আলং লামজির লিপাই আর্জু থুইকল না লামজির আংদেং আলং নন ইলিতুম ফ্লাড প্রিভেন্টিভ মেজর মতে ল্যাংকিথে হুট কপুসন সিগিচিং রাইনি মা লাবাংসো আপুথাক হার বামন রংপি পেনকে থানা লামজির আর্জু ইকসিনা
6: আপ্রাংসি আকাশবাণী রেডিও কার্জু আরা দু আনাফানি তামে নেলি হিন পেন নিগংসামা কার্ডম পাজের ইকলো পিনি লামজি রাজাই মেগলং ল্যাং গেথে হুদ কোসন সি কচেরি লাপেন কাচিংরাই দু নংজি পুয়াপু থাক সি নেলি থান পন ইকপো ল্যাং গেথে লকে ইসি থে দু গলাম থে পি লাপেন কচেথান কেনাং সত পিপদমা পুলোতে পিঠে আদাংলং আনিকানবাং তা কোনার নে আদিমকে ল্যাং গেথে পুকে দু লাসু অজক পেনাং আন আর নিবাং কেক্লেম কেদাম আসাই চকলেম চদাম কিসু কচেলাং কেদু কেদাম চজর চলাং কাতিকি কংহয় আসন আন সিতামে পেনাং কাতিকু লাপেন কেনাহক দু লাং কেথে আথে লকে বারলা অপর হুদ আর বে কেথে আকিলি গেজাং পে কাবি চেংলং পেন লাং কেথে চিমানজি আংরিং থে দু লসোজক পেনাং আন লাংলম লাপেন লাংরয় কংবাক লং পেন লাং কেথে চিমানজি আংরিং থে দু দু আদুন্থু লং আহুরং মতে ড্রেন আলং বং প্লাস্টিক হরমু লাপেন কাপ্রেক কেতে রসন কেবার তেকাং পেন কেপাং থে ওঠে দেট আজক আর বে কেথে কেজাং আহুদ লাহাই লং হুরং আলং কেতের কাছেমার ঠেন লং পেন লং কিলি লং পামি মেদেট আজয়নে আং তান তোয়ার বিথে ইংবাকি লং আলি মতে তোয়ার লং থে দুটপ লসন আফানকে মেন মেট মতে মুনিত পেন পাচেমান আলং বি পুসি পুল পুথত লং অহর কিকিম কেরাং কিচক চি আজক পেনদা লং কেথে চেমান থেক জংসি আলং কিলি আংদেন আহুর ডং সেলাম দুন্দে লাপেন আহুর ডং কিকিম নংজি আতেং কালি পেন পাবিহেক পুলোতে লাদাখ সিতামে লং আবাং কিলি নংজি আহর আনাত লি থেক থে সি চিংটেন প্রিংপ আনকে মো ইংবাকলু পুলোতে লং থে ইদেট পো লাসন সি টেম্পারেচার মতে আর নিয়ংতান কি দু ও আজক ইংলং অলং বরফ আংক্লেং কংজির কে প্রাপ পেন ইংলং আলং কিলি আজুর নংবাদ দেটপো আনকে লাপেনতা আবের আনাত লং নং থে দেটপো লং কে থে লকে আর বে কেজাং পেন চট লাপুকালি হাগর অলং মেন মেন সুনামি কেদু লাপেন তোমন চারটিং গাছিমান পেন লং আফান আংসং ইংথুর পেন কোরা আনাত জাকং থে দু তোমন পেন নাইং দয়সি লং পাথেপু লং কে থে পেন কে ফু নাং আং থেক লং কে থে পেন পেনাং কিসুং কিফু লাপেন কচেতং নং ইলি থেক দামলং লং থেলোতে আপ্রাংসি কে হরমু হরটার হিনু পো লাপেন কন্দুন পো কোপাই কে লংনু পেন মুনিত আপ্রাংসি তামে কানাহক দুজি হেম কে হেনু কিরু পেন চেংলক সাই কাতি কি আমু কেনাহক জন্তু জনওয়ার আপ্রাং কে দাম লাপেন তোয়ার নং হেনু পো দলং হে হুইসি তামে নং রুদুন পো আদুন্থু মেরি হিং গছে থর কাতোরা লাপেন কেনাং সত কিচু কিচু নাসন কেলং আবার সাই কাতোরা দোকক পো পুথত লং আংলুম কে দোকক আজক আসন আসন লং পেন কচলং আকেসু ইফু এপক কেদাম পেন জাসেমেত কোলেরা লাপেন ডায়রিয়া সিতামে ইংদাং পো লাপেন চলং পো লং কেথে পেন কচিংরাই নংজি লং কেথে জি আংরিং লাপেন লং কেথে এহুদ এলিতুম কপি পি আসন কচে সিক দো নংজি লং কেথে কমেন্টু সি কি দু পোনে লাকে ইলিতুম চিনি নি লাসি আফ্রাংসি কে মেথাং পেন আমাত জাসেমেত বেচেং অপর হুদ বতর বেটা এনবের লাপেন লং বের নংজি লাপেন কে কাইকিটা চেরক টক পেনসি দু নংজি বতর কে মিমি আং থেক ইন্ডিয়ান

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদে সেলাং মা আ জত্ত দলো
0: কপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু নন আদুন্থু পিনি আলামজির আজাইমেক আংদেং আলং পিনি লাদাখ আকাশবাণী দিফু স্টেশন আলং পেন কেপাচেতাক চেং আজাইমেক আর জুইগলো না অসুমার আতুম ফান আলং লিতুম আ কেরিয়ার মাতে আ প্রফেশন আপুথাক কসনসি কেপা প্রিপেয়ার মাতে কেসি কেদাং নাই মালা বাংসো আপুথাক ওফং রংফার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলাং লিপেন চিহু চিপুত আলামজির আর জুইগলোনা হুদবাং লাকে হারমোনি বে লাপেন নিংচিবিক থা লাবাংসো আজাই মেকে লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন পিনি হেনল কেপাচেতাক পরিংচেং ল তাংতে নন ইলিতুম লাবাংসো চিহু চিপুত আলামজির আর জুইক সিনা
3: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিওকার জোড়া তুমানা ফান নিংগাং সামা কার্ডম বাজির ল কার্ডম আর নিবাং তা নাংলি তুমফান এসি প্রেক জ্যাক আজাইমেক নাঙ্গাইবান পিয়াসন থপসি পিনি সেদামে নাংলি তুমফান এসি প্রেক জ্যাক আজাইমেক নাংবান পিগল লাগে ওসমারাতুম আকাং তুয়াংদেং আন কাচারলি কসংসি কাচারলি দু নাইজিমা লাবাং সবু থাকসে নিলি তুম চিংকি চি থান পঞ্জে ফান লাদাখ ইনুত লো কাচারলি ঠেকসের আবাং ফুফা নিলি তুম চোফা পনিগল আলং লিয়ামেন লাকে সা ওফং রংফার আলংলি কচারলি কি উনটাং লাকে এম কম এম ফিল লাপে ননামাত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সয়দুয়ার কলেজ গোপুর বিশ্বনাথ আলং সিতামে ক্লেম ইক বম আবাং ফুই লাপে নাংপারটা আলংলি ননামাত পিএইচডি স্কলার আসাম ইউনিভার্সিটি ডিফু ক্যাম্পাস পেন সিতামে আলংলি ক্লেম বম স্টুডিও লঙ্কা চোফাতেং আলংলি সিতামে নাংসে টং দুনিগল লাসি সার নাংলি ফান আফ্রাংসি কার্ডম পাজিরল
4: কার্ডম
3: লালো সার পিনি চিংকে চেথান লংকে চেংসি নাংকার জুপঞ্জি কে লাহল নাংলি কে আকাং তুয়াংদেং মাতে কলেজ আলংসি লো থানিক বংলো মাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসাই ক্লেমিক বংলো লাসি নাংলি হিন পেন রেডিও কার জুরাত মাতে কাচারলি ওসমার আপিয়া পৌতম ফান থানিক থা আকাং তুয়াংদেং আন ওসমার আতুম কাচারলি দুন থেকজি ফান আপিয়া পৌতুম কপিলো কাচারাব দু নাংজে
4: আপ্রাংসি লা রেডিও কার্য আতুম ফান আনসে তামে নিলেন পেন কার্ডম পাজে রেখল লাপেন দাক আকাশবাণী রেডিও লা অল ইন্ডিয়া রেডিও ডিফু ফান্ডা নীলি ফানাই চো ফাপন চোরেক লাসি নীলি গানিং যে গাং তুম মাইল হ্যান লা ইলি তুম লা কাচারলি আই হি নাট ব্যাং আসাপ কাতি কুক দোকক রেটি গালা মাং এলালো লা আপি আপো তুম লা আসমার দোম হান কাছে ল্যাং দো না হিন ব্যাং আসাপ সো পাংক্রে ক্রাং রেটি লা বিহে গাংখোর লা নার্সারি কেজি পেন চারলি লো পোলোতে লা সুট ব্যাংকে ল্যাংডন প থনুন প তামে লা আফিয়ং কাচারলি ইং তুই অং লোতে আফিয়ং কে ল্যাংডন পাংখ্রে অং দিতে লাসি লা পেনাং আনিলে তুমলা মেট্রিক লা এইচএসএলসি কে তকটে আপ্রাং লা ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন লা হায়ার সেকেন্ডারি লেভেল অং লেকে লি লো পোলোতে ইলে তুম হালা টিউশনে পায়েন পুপাথে লক প আখে লো তয় প আপরে দাকসি হালা সোমার ধমান ছে ল্যাংডন পামে কাকে এ ব্যাংডা থেলু নানগে ক্লাস নাইন ক্লাস টেন কে লো পরে তুমি লান লাংদু নাইলো বাং মেথাং চারলি থেকু পুলা সো আহুত লোদুন ফ্লতে তিক পো হালা সোমার ডোমাং কে হালা টিউশন কে দাম লো নে দাম দে নে পেনাং লি তুম থেকদু নং লাসি দাগ মাই নিলি লা আপি আপ পোদমা চুনি রিয়াং তুম মাইল হাইন লো নাংলি তুম জংসি নাংলি সোমার ডোমান লাসো

0: por hut jong si langdon pa mi mi pulote la e jhaga so mar dumang ke ame thang apie pothoma che ma tha pen la tumang ke ki purhi ana ta mi la ka siksa ka vi thai sta mi la penang an tumang ke la la so por hut la freedom pu ke long lok a join ni la sut banglang tumbang la avi vi atwardam rong po am pare la class 10 la hslc sta mi li tumke la metric exam e tong jamai fail dun lapte thi sta mi pass dun pu sta mi la থাৰ্ড ডিভিজন থ যেনে তেনে গ্ৰেছ মাৰ্ক লং থ লাচন বেঞ্চ অংগু নাকি লাচি লাচপৰ বেংকি তুম লা বেঙা তুম লা পেনাং আন আন লা বেঙা খাই তুম নং আমি তুম লেং দুনাংজি আথে বেঙা খাই দমকে লাচপৰ হলতে আচমাৰ দমফান কে চাৰ্লি আহিন প্ৰতে লাতুমকে কে লেং পাছেক পিক আথে লাতুমকে কে পাছ ফানলে পাছ চট নাই ফানে লাতুমকে আকে মাং আবি তুমি টপ দু নাই মানে কে মাং দুটো 80% 90% পু লাসন দুমসি কে নিলি তামে লা পেনাং হাদাক তেবক তেরাই নিলি তুমি দলম লা স্টুডেন্ট দমান আর জুলতে লা তোমার তা জেনে তেনে পাঁচ লোটে চকলো লাসন মাংসে আকে মাং দো কক তিক লাসি ইলি তোমায় লা সো পাঁচ চট নাই বা কে মাং বা ইলি তোমায় নয় তেং নেই নামক আথে নন লমকে লা কম্পিটিটিভ ওয়ার্ল্ড লা কম্পিটিটিভ ওয়ার্ল্ড লঙ্কে ইলি তুমলাং দামলু পুলতে ইলি তুমলা মিথাং আখাং পং দা কম্পিটিশন রূপিং থার্ড ডিভিশন ধ সেকেন্ড ডিভিশন নন কে ফার্স্ট ডিভিশন দাম ইলি তুমকে আফাই দোপি কান লোকি উন্তু লাসি নন বাং ইলি তুমলা 90% থ 95% থ আন বাং সিলি তোমার টার্গেট দোনাং পু লা আন লু পুলতে আন সিলি তুমি মিথাং খাং পং দা তুম পা প্রাং নুনি কো
1: আকাং টু ইয়াং দেং আন কাচারলি লাকে আক্রং দোপিক বন্তা পেনা আন অসো মার লাপেন আপিয়া পুতুম কচিনি নে দোপিগলা লাসি নংলি হিন পেন থানজিমা কপি কচারলি আক্রং সি ওসমারাতুম মেথাকে চারজাব থেকজি
0: লতা ইসি আলামিক লইলি তুম আখাই বসি পুদেপ আথেলি তুম আখাই লংকে আপ্রাং প্রাং ফার্স্ট জেনারেশন থ সেকেন্ড জেনারেশন পুইলি তুম বেন পাংচেং দামলু পুলতে নন সিলি তুমি পাংচেং দলাম ফার্স্ট জেনারেশন বতেং আথেলি তুম খানি আকার বিয়া খাই দুমকে হা নন আনতা স্কুল নগে তুমি দোলাং এসাকে আতকলে লাং দামলো প্রতি সিতামি লাইলি তুমাকে লা টাউন না দুঙ্গে দো তোমাকে সবসলা এওয়ারনেস সচন দো চেয়ার পতেন ল লাসি লাদাখ বাঙ্কে লা সোমার ডুমলে যাওসি ক্লাস ওয়ান ক্লাস টু লেগে লো প্রতে নাকি কপি লং নিং হ্যাঁ বলতে ডক্টর ঠ ইঞ্জিনিয়ার ঠ বলাই তোমার যুব সিতামি লা ক্লাস টেন কেলে লোতে লা ফার্স্ট ইয়ার আহিন যাওসি এডমিশন এনজি বলতে দেখ বাঙ্কে এনকে মাঙ্গু থুলাপ দিকে স্টুডেন্ট আর্টস টং ইঞ্জিনিয়ার এনআই মা সায়েন্স টং এনাংচি মা মাতে কমার্স তঙ্গে নাংজি মা পোলা বাংথে বাংবে লাসি লাসো আং আদিম বাংগে পাং থেক দুঞ্জি বাংগে লা লা ক্লাস 8 টু ক্লাস 10 আং বং আথে লা দাক বেনসি তোমা ক্রমাই ছিল আরে পোমা দিদি লাসি লাসো বাংলে তুম লাং দুম লতে হালা স্টুডেন্ট বাং কুপিসিয়া লাং আনিং খ্যাং ল নন আসন জংসি সায়েন্স স্টুডেন্ট জংসি আলাং ক্লাস 10 পাস এপ্রিল সায়েন্স এনজি লতে আলাং ম্যাথ আইন থেক মা থেক থেমা ম্যাথ আইন সবসো আনিং হাং দো চেত কেমিস্ট্রি আইন থ ফিজিক্স আইন থ জুলজি আইন হালা সায়েন্স আহিন যংসে আনি হ্যাঁ লোতে লাগে আলাং ক্লাস টেন লেপাস লোতে সায়েন্স এন দুন্দ সিতামি যংসি কমানি স্টুডেন্ট যংসি বিজনেস আনি হ্যাঁ সায়েন্স মেচ আনকে হালা পাস দুন সিতামি হালা মার্কস বাং কম দুচ্ছে তিতে গা ফাইচুম দুচ্ছে তিন লাসন বলতে আলাং গে লা উন বলতে কালতে লা কমার্স এন্ড ছ শিক্ষা হবে লা পেন লা পেনা আন লা পলিটিক্স আহিন আনি হ্যাং দুন তুম তো কমানি স্টুডেন্ট অর্গানাইজেশন আহি আনাদ আনি হ্যাং দুন তো মানে মো আলাং মো থেলো বলতে এনভাইরনমেন্ট বাং পাচেলার্জি আনি হ্যাং দু বলতে লাগে জংসে আনি হ্যাং বলতে আর্টস আহিন লুদুন চক চক আথে ইলু ডাকপেন্সি আক্রম বাং ডাকপেন্সি থাকছু যাম আম পরে লা জংসি ইলি তুমলা হাই সেকেন্ডারি লেভেল পেন জংসি আকু আকাং তো এডেং ছে লাংথাম থুই বলতে লাগে সায়েন্স এন্ড ব্যাংকে আকু ইঞ্জিনিয়ারিং টা দু ডক্টর দো কমার্স দং সে নাংলি চার্লি ইবলতে লপুনাটা কমার্স আনাটা নাংলি ম্যানেজমেন্ট দং এনজিমা মাতে অ্যাকাউন্টেন্সি দং এনজিমা মাতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দং এনজিমা আর্টস আনার বলতে নাংলি সাবজেক্ট তিন সি ফিলোসফি হলা পলিটিক্যাল সায়েন্স থ লাহাই জিওগ্রাফি থ লাপহে না কোচে ভাগ থাপ লাসি হালা আই স্টুডেন্ট বাং হালা সুর বাং আনিংখ্যাং গুপিমা আথে ইলি তুমলংকেলা পেনাঙান আপি আপো তুমাংকেলা হালা আমি থাং আবার সাইকা ওয়ে পেন পেন সে জায়গা সমার তুমিলা ডক্টরিং চার্লি পানি হ্যাং সামিলা টাঙ্কা মাহা কাবে কাতি কুক ডক যায়নি আর্টস তামি এনাং কক তিক দো
1: কালা
0: সীতামি ইলু তুম আন বে বোর এনাং পজে ও সমার দোপা আনি কে হ্যাং কুপিল আলাং তুম যাও সে চার্লি ওয়েক যে আনি হ্যাং বলতে নন লম কেলা পেনাঙান স্কলারশিপ হাই হই দো স্কলারশিপ আহিন পেলে আলাং তুমি এপ্লাই রাছ আলাম গেল হাই স্কলারশিপ আহিন তামি ইলু তুমলা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বুদো এন এস পি লং হারাক তামি

0: সি পিএইচডিসিটা ফানি তোমাকে ইন্টারভিউ বা পি থুই না পো লা সি নন ব্যাংকে লা সোলা এক্সাম ব্যাংকে কমানি যাও সি পিদন দে লা ইউজিসি নে যাও সি কোয়ালিফাই ফে যাও সি সিএসআর নে যাও সি কোয়ালিফাই ফে এপলোতে লা তোমাকে আর কো এক্সাম ইং নিদুন থুনাং না লা পিএইচডিসি চেপালং লুন জি ফান সেটাকে কমানি যাও সি লা ইউজিসি নে তুমি সিএসআর নে তুমি যাও সি কোয়ালিফাই এপলোতে হলা এডমিশন রাউন্ড ফান কোয়ালিফাই এপলোতে আংলি তোমায় ডাইরেক্ট ইন্টারভিউ লং নিদুন ইক ফিট পো পেনলা জি আর এফ কেলং তোমাং তা নন ব্যাং এঝাকা পেনাঙ্গান ইউনিভার্সিটি তোমাং আরন বাংলার বইতে এঝাক ইউনিভার্সিটি তোমায় যাও জি আর এফ লং বলতে ডাইরেক্ট লা তোমার এডমিশন সিট পিতে দিতে
1: ও
0: লা তোমাকে হালা এক্সাম থ ইন্টারভিউ থ পিদু নাংনে সেটা আমি নন ব্যাং কেলা পেনাঙ্গান ইউনিভার্সিটি তোমায় এলা হালা রিসার্চ ফিল্ড আহিন ল্যাং দে বসিলা তোমার ইন্টারভিউ পিতে দেখলে হ্যাঁ লা পেনলা জি আর এফ যাওসি কোমানি যাওসি উনুন দে বলতে লাসো জি আর এফ পাংকে ইসি লা রিসার্চ আহিন লাসো রিসার্চ অলং যাওসি ইলে তুমলা জি আর এফ যাওসি লং দুন লা পেন পিএইচডি সিট তা আমি যাওসি লং দুন দে বলতে ইলে তুম দেখেন স্টিপেন বাং লং লং এক বম জাল
1: ও
0: সেটা মেলা পাংকে নিঙ্কান গে থমাং বং ইউজিসি নেট কে নিঙ্কান গে থমাং আংলি যাওসি লা এডমিশন সিট যাওসি চেপালং দুন বলতে জি আর এফ এপ্লাই দুন ফেতা চবল লা বলতে আংলি স্টিপেন আমি লং এক বম পো লা পেনজংসি লা নিঙ্কান গে থম পেনজংসি পার ডেট পলতে হলা জিয়ারে বাং এক্সপায়ার ডেট
1: ও
0: জিয়ারে বাং এক্সপায়ার ডেট লতে সিদামি হলা কোয়ালিফাইং ফর হলা এসিস্ট্যান্ট প্রফেসর বাং লাগে অল লাইফ টাইম
1: ও
0: লা বাংকে বলে দিতি হবে লাগে নাংলি এফং জংসি নেট কা ক্লিয়ার লোপতে হলা বাংকে নাংলি কাং কাং থিম বাংকে লাগে কোয়ালিফাই দেবো হ্যাঁ
1: নহক তা ক্লেম মনে
0: নহক তা ক্লেম নন লা পেন হলা সিএসআইআর নেট বাংকে লাগে নিঙ্কান হিনি
1: ও
0: নিঙ্কান হিনি আবার জংসি নাংলি লা পিনে এডমিশন যাওসি লং দেখতে পিএইচডি সিট যাওসি পালং দেখতে বলতে লাং ডাকো এক্সপায়ার টু দেট
1: এক্সপায়ার টু দেট
0: সেটা আমি ডাক্তার লসন থাকলো হালা এসিস্ট্যান্ট প্রফেসর ভাই লাইফ টাইম কোয়ালিফাই
1: ও
0: লসন এক্সাম
1: নাংলি কে নন এসিস্ট্যান্ট প্রফেসর আর সাইসি ক্লেমিক বম লো বন্তা নাংলি চার্লি বম হুট সিতামে জুতাং জুবা লাপেন পিন ডেং সুম পড়া ফারমান পিনা আন কে ক্লেম দো কে চার্লি লাপেন জুতাং জুবা দা ফারমান কে ক্লেম কোসন পেন সে আপর কাপাচে তন উন লো লাপেন নাংলি মেট হাং কার্বি জুতাং জুবাদ পিন্ডিং সম্পদা ফান কো আন চিংহন লা
0: লাভাঙ্কে নীলি কিপু নামজিকে নীলি হেম বাঙ্কে ডাকলা তারলাং সো আমার তারলাং সো বাঙ্কে লা কার্বি পিপল সোল হা নীলি এপ্রাং মাং থেক দেট পেন জামে ডাকছি দোমাত লা ফেস্টিভেল দোব মোজামে কাইতা ল্যাংডন বোম ল কোসন জিগে ক্লেম গে দামা কাইতা ল্যাংডন বোম এ মেথাং জুতাং আফান এ মেথাং আখাই ফান কোসন সি কাছিং হ নাংজিমা কোসন পেনসি পাপ্রাং নাংজিমা বলা হাইলাম আর জুদুনিক বম লোকায়তা সেটামে এয়ারটা ব্যাং হলা সুট প্যান্ট ব্যাংকে এয়ারটা বিহেক লাংবাসি থাং না চিনি দুনি গে দেলে পুদুনা থেকে দেলে আমার ফিলা নিলি হায়ার সেকেন্ডারি ল ডিগ্রি ছাড়লি বম হুট পেনসি নন ব্যাংকে নিলি তা এমে থাং খাই ফান কোয়ান মাকে ক্লেম দুন এমে থাং খাই ফান চেপাং চো দু নেই এমে থাং খাই যাওসি ইলি ইলে চেরাব দুন দে ইলি ইলে চিংহন হিপলো দে কমাসে না চেরাব দুন ব্যাং দোলাং পোলা সো নিং ব্যাং নিলি আর নীলি নিঙার লতা দোকলো লা পেন হাদাক নীলি তুমলা আপ্রাং কেসেস আমাই ফুবারেম ল নলা শরৎচন্দ্র সিংক্র আলাংলি তুম ফানলি অংলাং আসি আলাংলি ফানসে মে চিংকি যে থান বম লপে আলাংলি তামে পেনাং আন বিদি সরে নাং পিক বম লাসি নীলি তা চকলো নন বাং কে চার্লি দা চার্লি বিক বম পো লাপু এ মেথাং খায় জুতাং ফানসে তামে আপর মাইছি পিক বম পো লাসি নীলি পেনাং আনা তুমি আর জুজু লা সোলাম বদবাং কোসন সি লাপুনা কালচারেল নাতা লাপু ক্লেম বম লো লাপুনা তানা লো দা চার্লি বম লো কোসন লোকে মেনে লাসি লি বাং থানু এক বম লো হেলা বাঙ্গে লাসি আজাদ সি দামি আপর দো ল্যাংকিলি সন লা টাইম ইস লাইক এ রিভার বলা ভাই দামিক বম পো সি তামি আপর হুট নাং লিলো দা চার্লি ইগ নয় লাপে লাপু খাই কাচিং হন থ লা জুতাং ফার্মাঙ্গে ক্লেম দো সি তামি নাং লিয়া ডাক্তার পর ছিপি দু নিং লাসি লাহাই কি হালা ইন্দো তামুনি এটা প্রায়োরিটিস কে লাগে আমি থ্যাং আর নিঙ্কে হ্যাঙালিং
1: কালাম কালাম
0: আপর নন নীলি দা পুন তামি নন লম নীলি আপর হবে আপর মাঙে দেখলো সেটা আমি ইলে তো আপর বাং কাছি পি কো না বাংসে প্রায়োরিটিস কি পিমা লাগে ইলি মে থ্যাং নিঙ্কে হ্যাঙাতেন লাসি ইলি তুমি যাও সে নিং হ্যাং বলতে জুতাং ফরমান তা ক্লেম দুন লাপেন লাপুই মে থ্যাং লো চার্লি থ লো গে থান দুন আমি ইলি তুম এমে থ্যাং অপর চিপি হন লাগে থ্যাং কনফ্লিক্ট পোহরম আবি লাগে লাগে দামরাব চমলো লাগে
1: নাংলি লা চার্লি বম হুট সেটামে নাংলি কাপড় বিজনেস আহিন সেটামে নাংলি ক্লেম পন বম নাংলি আফ্রাংকে নাং লাপুসন ইলি তুম কার্বি আংলং হবে যে চয় লং কোপেনে জাম্বলিয়া থংকে প্রিন্ট দহ চয় লং কোপেনে কার্বি সেম্বুল মাতে কার্বি আং থেক কে প্রিন্ট লাপুসন কে পামান পেন কে জ্বর বলে বসন থে।

0: long le se tame nang li pena an claim lo la pen nang li ke claim pen sinon pen ana tum ke nang li long pena nang a charli dun lo la sin nang li la bang su ke claim kun na pen si abidi ke long
1: la so ke claim lo mai nil la degree charli ek bom holo he hala sur bang ke nil me thang da la eli tum han son pocket money upuka be join nil he ala
0: karang kala
1: ama sin li hala sur computer la laptop do me thang long আমি লেপটপ দোপে নিলি লাঙি বম লো কপি পিহর মো এপ সাই হয়ে নিলি ব্যাং কাইটা চেক এক বম দিতে সন সন কপি পিয়ে এপ সিল হাই কামে ক্লেম এক এক মাপে আমি আলো লাং লা কোরেল ড্রো পো এপস পা সফটওয়্যার ব্যাং দুই লগ যা আমি লা কোশন সে আসা ক্লেম আপু লাঙি লো হ্যাঁ ইউটিউব পেন লাপু লাং লো টিউটোরিয়াল লাং লো আমি নিলি তার সঙ্গে সিমার ঠেক জীবন বললাম ল আমি নিলি দাগ পেন ক্লেম লো লাং লো কিছু মাই সুং এ হ্যাঁ আপর মাইছি পিনাই জি লাই লং লাইসিসি হরমুলা কাসেমার লং পেনাঙান আর ডিটেলস নাংলাং জুম হাই হুই সেমার সি আকো ক্লেম তো পামিয়ে তিং কারেকশন তো নাংলাং মাতি লাসি হালা শুনি লি ক্লেম ক্লেম ইগল লা পেন লা মেথাং সিতামি লা ইলি মেথাং পকেট মানি ভন মাঙে দাগ পেন সিনি লি চেলং বম লহে লাসি লাহাই কার্টুন থ এনিমে থ লাহাই কাসেমার বাং গেনি লি হালা সুপেন সি গাচার লি ইগল লা পেন পেনাঙান লা নিলং সেরাব দুন তুম পেনাঙান দুই গ্লো হালা সুর লা জিরপো তুম তামে হালা ফোন আলং কভার ডিজাইন তাহ লা পেন চয় লং কভার ডিজাইন থ পোলাই পেনাঙান সেমার এগলো হ্যাঁ আমাসি আ ফি বাঙ্গে নিলি তা লা মাস্টার ডিগ্রি লা পুনা চার্লি ইগলো আমাসি লা ইসি আপর ডো করোনা পুনাঙ্গে রক লাই লা করোনা পুনাঙ্গে রক হুন মা হালা সুর বাঙ্কে হালা কাসিমার মার আদি মা তা হাতাক তা ইঙ্কির লাভ জালো কি ক্লেম দাম তুম আবে লা পেন লা পুলা কাস্টমার দম দামে না অর্ডার সিতা আমি পর টাইম পিদুন দেখতে দেয়া জালো হ্যাঁ আমাসে আ ফিয়ান বাঙ্কে লা করোনা লক্সি নিঙ্কানি নি লাপু দাম জুই মা আমাসে লা সব বিজনেস বাঙ্ক তালো পুসিং তো নই কগলো আর ফি বাঙে বা চিংথুর ঠু দেখতে দেলো নিলে তা দেখ আবে দেড় মাথ হ্যাঁ আমার সিংলে তা হা দেখ খেলো চংদা দাম দাম থুজুই মা নন বাঙ্কে
0: নাংলি হিন পেন থানিক থা আঠে নাংলি কে কে ক্লেম টাঙ্গ লা মার্কেটিং দি বিজনেস আপু থাক মার্কেটিং কোশন বেনসি কে পানাং জিমা কোশন বেনসি ইতুম আখে লং লাসন মার্কেটিং ওয়ান জিমা লাসুপু থাক চার্লি বো মাতুম সে আমি ক্লেম উন পুয়া বিদি বাং নাংলি থানিক থা কোশন বেনসি কে ক্লেম উন পালা
1: লাসি ননা পাংকে এলে তুমলাম গেলা মার্কেটিং বলতে লা ম্যাক্সিমাম গেলা অ্যাডভার্টাইজিং আহিন বা এডভার্টাইজিং লুপুলো দিলে তুমি লা এডভার্টাইজিং পেনাঙানা ক্রম দো এডভার্টাইজিং তা ঝাঁকে লা পোস্টার হ ব্যানার হ বিল বোর্ড হ লাসি লা কিমিয়া কিমিয়া বিজনেস স্টার্ট আপ তুমি লান বাঙ্গে হালা এক্সপেন্সেস থ লাই খরচ ও উন এ লাসি হেলাঙলি তোমাকে লা উনপ্রতে একই জয় নাই ল নলমে লা ডিজিটাল মার্কেটিং যে ডিজিটাল মার্কেটিং লং এনাঙ্গলি আজাদা ক্লেম লা মোবাইল লং লা নতুন না মোবাইল দৌড়েব মাতি লা মোবাইল দৌড়াব লং নাংলি তোমলা ফেসবুক লং তামি ইনস্টাগ্রাম লং তামি ইউটিউব লং তামি আচ্ছা এডভার্টাইজ উইক বম আচ্ছা এডভার্টাইজ বম লো তো মুনি তুমলং লিক বম পো আথে নন লং কে এলি তোমলা ফ্লায়ার থ ফ্লায়ার পুগে হালা বিল বোর্ড থ এডভার্টাইজমেন্ট থ হালা আউটডোর এডভার্টাইজিং ও খেলা আনলাং লাং বিল টিভি পুতা লাং বাং ফাই জুম লো নন কে নন লং কে লা মোবাইল লং লাসি নাংলি যাও হে এডভার্টাইজমেন্ট পিন আজানো মোবাইল লং সঙ্গে তো পিক লাভ নাই লাদাখ লো বুলেতে নাংলি হালা খরচ বাংলা কমিক পো নাং ডিজাইন পুলোতে নাংলি নন লমকে লা এলি তুম এআই লা চাট জিবিটি জেমিনাই পারপ্লেক্সিটি হয়তো লামাতি লাসি লাদাখ পেন আমি ডিজাইনিক নয় নাংলি দাখ পেন হালা এডভার্টাইজ বম নাম পো আন্ডার এডভার্টাইজমেন্ট বুলোতে ইলি তুম পাতাইছি এডভার্টাইজমেন্ট ফ্রি লা পুতা গালি আঠে হালা কাস্টমার মেনলি তুম অলওয়েজ হালা কাই মাতছি চি কন্টেক্ট বয় নেই কন্টেক্ট নেই লাসি হালা কাস্টমার দমফান আমি পেন পাশে তেরেক রে দেয় জি ফান কাই মাতা নাংলি তুমলা এডভার্টাইজমেন্ট ব্যাং চিপি বোম নেই লাল পুলোতে তুম কাস্টমার পেন অলওয়েজ ইন টাচ দোপো আথে লা এডভার্টাইজিং বর্মু গেলাকে মুনি তো তুম ফান হালা আনিং কে হ্যাং আসন আকাপ্রেক থাই সিতামি ইলি তুমি এডভার্টাইজমেন্ট কে ক্লেম ইয়ে আর রিজন মেন রিজন ব্যাং গেলা ল নাংলি তুম আকাপ্রেক হরমু লাং নাং নি তুম হরমুলে লাং বেন নিলি তুম হরমুলে লাং লাসো জনি ফানসি ইট ইস এ ইনফ্লুয়েন্স এডভার্টাইজিং ইজ এন ইনফ্লুয়েন্স আর থেলি তুম মুনিত তুমফা যং সিলি তুম লা এডভার্টাইজমেন্ট আর পাকলা আঙ্গলি পোতে মুনিত তুমি নাং চিনি গেল লাসে হালা কাছিনি জি ফান বলো তেলি তুম আন বেন দামে এডভার্টাইজমেন্ট মাই পিক বম নাম পো লালো পোতে মুনিত তুম হালা আনিং তামে চেলার পো কেনাং জি আসন তামে কেনাং নি আসন তামে হালাং তুম আনিং মাই দুই কক পো
0: পেনা আনো সোমারা তুমকে সামার ভেকেশন বলোতে রং রূপ আর লো কিজুই লাপেন্দে আলং কাপড়া কাপড়া গাদিম কিজুই লাসন পাথং কুলোসি আপর পাদাম অমুনা কিছুই চর সমারা পিয়া পোতম ফান লা সামার ভেকেশন হোত কপি পিসি ক্লেম নাংজি
1: লা সামার ভেকেশন ভোট গেলে তোমায় এলে

0: summer break lo la sut bang ke la school along summer tum phan no alang le tum phan bang sab so mind mang pa refresh cha tang pulo la pen ke phang ok ta phang ok o mati la si hem pa do joi jai nang phan no si pen pu dam lo plote la si la pa sang yut bang ala hem activities hoy bang climbing me isi bangela lo hem along hala kaya teng so na school bang ke we de lo por la tum man ada prang la lo pa charli no আজত আমি লোপ পচারলি নয় আং বং অলম লা আপরগে ধুট খে আলাং লি তুমফান পপেন লি তুমি থান বম সরলা কালচারাল জুতাং জুতাং আহি না লাম তামি লি তুম থানিক বম নাম আথে লি তুম পেনাং আন আও সুমার লা এপ্রাঙ্গে লিডার্স আন বুপুকে হালা বিহেক তুম নন কে বাং মিয়ে তুমি মো ফিকে লিডার যুগ
1: কালাং কালাং
0: লাসি আলাং লি তুম আফান লাহাই ও সোমার ক্লিম সোমার তুমফান পাং যাও সিলি তুম লাহাই লাম যাও সিলা তুমান থান থি পুলতে লাতুম দালা পুসি দামি পমব আথে পেনাং আনিল তুমা খাইলং নন মাত লাংদাম লতি লিতুমলা কালচারাল সিমিলেশন লা এ কালচারেশন ভরমু পেনাং আনা ফাই দুইগলো লা বাংকে লা আইলি তুম আকা প্রেক আজু তাং কিরিম দুন ধইলি তুমলা আদামাসার ধ কো পিনি এসন বা কা প্রোগ্রাম ধ বার্থডে সেলিব্রেশন ধ পিনি এসন বা পেনাং আন ইলি তুম বাংলাং সে কাচারলি দুন কিং লা সি নন সন বা পেলি তুমলা ইজু তাং বেন চেরাব লক ফলা নন লঙ্কে দাম সরং আমি এলি তুমলা কোসন মেহেন্দি রসম লাই তো আমি এলি তুমল জগিক বমল লা জগিক বমল পুতে লা কিচেং ইলি তুমা আপর হট বাংকে লাই তুমা ক্লেমিক দেরল সুতামি এলি তুমা ফি নাংকে লাং দুন হালা ক্লিম সোমার তুমাকে হালা তুমতা কার্বি জুতাং লংলা তা চিরাপ লকপো হালা তুমতা নিংবাই দই ককপো লাসি হালা সুদ নিলিনি হালা সুর নি ই তুমতা লা সঞ্জি ক্লেম কে নন তুমতা ক্লেম নাংপো লাসি লাসু জুতাং লং সে ফং লেগে বাংলো পুতে লাগ বাংকে চিপ্রি বাংকো মো মন ফিজিক্স একটু দেখলে লাসি ইলি তুম নন লা লুন থ কে কান দহ চেং গে থিপ ধ লাহাই মিউজিক্যাল ইর তুম মির ডং প্রাকসু আই হুই তামে নন লা সামার ভেকেশন অপর সিলি তুমাং হালা তুমান থানিক নামপু কালতে কোনানি আ কোচিং ধ কোনানি ট্রেনিং পিবম ওয়ার্কশপ দো বম প্লতে হাডাক তামে তুম আনপেন কে কে তো দঞ্জি ফানসে পর ইক নামপু
1: কি জুটসি নংলি নিঙ্গালাম থে কাচারলি সোমার লাপেন আ পিয়া পো তুম ফান আকাং টু ইয়াং দেন কাচারলি পেন চেং লক তা কাচারলি আমু নংলি নিঙ্গালাম রেডিও কার্যরা তুমান থানিক থা
0: লাসি লা ইলি লা কি জুত সিল লা কি পুজি লা মাগে লাইন ইলি তুমলা এমে থাং লা সোমার দমহান সে তামে উন আন পেন কে ইলি তুমলা কে লাং ধুন ক্লাস ওয়ান পেন চেং লক হা ক্লাস টেন আন ইংটন ই কক পুনাং নে আথে ইলি তুম পেনাং আন এমে থাংলা এ পি পোতম তামে ইলি তুম হানাং থানিক জি এ ক্লাস টেন আন কে পাস লো বলতে চকলো লান কে নাং তুম নিং হ্যাঙ্গালিং লো হায়ার সেকেন্ডারি লে রক হায়ার সেকেন্ডারি পাস দে তামে আপরে সকল ডিগ্রি আন কি উলতে আং নিং হাংলো ডিগ্রি উন দেতাল বুদাক থাক মাসারি উন দেতাল বুদাক থাক লাসিলা পুসন গালি দেন ক্লাস ওয়ান নয় ক্লাস নার্সারি পে নয় হাক কে চেং পেন হাক কি জুরান কাচারলি বাং পাং ইংটন তে দে নাই আথিলি তুমগে কিপু দাম্পার কালি লা আমি থাঙ্কার বিয়া খাই কে নন সি পপেন লা সোপ্রাং নিলি কিপু গে সন সি ফার্স্ট জেনারেশন সি অংলা নন সি পেনাং আন হালা আংটন আ ফ্যামিলি পে নয় আ পরিয়াল পে নয় কেচেং সি মেট্রিকে পাস বোধ দোলাং নন্তা ডিগ্রি কি উনচেং বোধানে তোমা ফ্যামিলি আং বং কেচেং সিলাং পুই মাস্টার ডিগ্রি তার লাসন সে কেচেং সিলাং পুই লাসি লা আন বাং কেলি তুম উন আন বেন কে আ গার্জিয়ান তুমেন বড় ঈদ উন বেগ নেই জং সে বড় ঈদ উন দিয়ে পোতে লাগে আসোমার হালা আও সো ব্যাং কুপিতং আনি ঘ্যাং মা লাবাং গেলি তুম চিনি দুনে গে দেরপো আও সো ব্যাং পিতং আনি ঘ্যাং নে লাসি পপেন হালা স্ট্রিম সিলেকশন বোসন সি লাও সোমার তুমবাং কুপিতং আনি ঘ্যাং নে লাসি হালা সো আনি ঘ্যাং আতেং বেন জং সে আলাং তুম চার্লি লং লেপ লোতে ঝাক সোমার তুমবাং গে নিং ঘ্যাং আতেং চার্লি লং লেপ নে চার্লি লেপ দা তো কক থাই লাসি পেনাং আন স্টুডেন্ট দুমাই দো নিলি আরজু দুই গং মম ল লা পেনাং আন সোমার তুমে লা কাচার্লি আতেং আনি ঘ্যাং হে জয়নি লা তুমাই চার্লি বাং পাবেং হয় দিতে লাসি লাসন বেন মুতে হালা সোমার তুম পেন লাং হালা গার্জিয়ান তুম তালাং তুমহা আরজু নেই যে নাং তু নাং পিসি গাচারলি আং নিং গে হাংমা লা চারলি ইং নিহাং বলতে বর ইনো নিতুম দলো মাথা নাং নিলো লা কো আন মা চারলি চারলি নো নাম পিনসু পুনো আলু সু পুনো লা বাই তুম ফ্লাক বি ফ্লাক বং নাং নি লা সি হেলা আপিয়ে পদুম সে তামি উন আন মিং ইয়া সুমার দু ফান কে চারলি হিন পাপ্রাং জি ফান গে উন আনে বর ইদু নাই দা লা জংসি পপে নিলি পো তেংসি জংসি লা অসুমার দুম জংসি ইলি তুম রাবদুন দে হালা ডাইরেকশন জংসি পিদুন দে প্রতে মো ফিবাং সিক্স এক দো কবে
1: চুরু পিগান ল নংলি হিন পেন আকাং টু ইয়াং রেং কাচারলি পেনচেং ল সামার ভেকেশন ও সোমার টুং কপি পিসি ক্লেম নাই ইমা লাহাই পেনচেং ল লাপেনতে সাই ক্লেম বুম পেনসে তামে কাচারলি এনাট কোসন চে আপর চি পিনে ইমা লাহাই আং টোন আলাম চিংকি চেথান লং আপন চুরু পিগান ল নংলি সনসুরিয়া সাইডো তেমা

আদন্থু আর জুই ঠোসেনা আগ্নি সাক্ষী অ্যালবাম আলং পেন জীবনে প্রতি পলে পু আলুন লাবাং সো কিলোনা আলুন কিলোনা বাং লাতা লাকে জুবিন গার ততাং তেন ইলিতুম লাবাং সো জীবনে প্রতি পলে পলুন আর জুইক সেনা

0: 60-70% ke chedo voi phiji phan bang ang ring do
1: churu lo pachini pon pon tangte lawang so ka keso ka pachulong le de ji phan ili tum ko pc ke clamp panang pa
0: la pachulong le de ji phan bang ke mainly ke la akeso bang ke virus tang ho bacteria pu bang ke kali dat po la ke kecho ke jun akeso pinak po la se ili tum bang on an ke kecho ke jun bang si kichi thik me si ke me
1: churu lo tangte nang di pulo lang ki jun na bang ke nang sot thangte kosona langsi ki jun nang ji ma nang liang ton pen thani ji ma lang ki jun na pa
0: la lang bang ke jong si ili tum filter do te la filter lang lang so hu vek nang pu kali he lang pang ga la as a normal lang se ta la filter tang bang si ki melo tem ne li tum lang long pp a mineral sitame do ko ek tek po je ne ba calcium do ko ka the tem ne li tum ke heli ria pola calcium tang ho la si lang pa sulo te aduk do ik tik lo mate di la si jong si la son area tum te la paso det pen filter nang pola so lang bang si ki jun dun pulo te penang an la ar long ki so pen chepang rai pan bang our side do ik po
1: churu lo pachini pon pon tangte sorlo tum osomar chupa thi tum sita mi la pusona ke sol cholong ik thek ma
0: o la bang ke la so ke so bang ke majok arta puno ajat a stage shoot pusita me la bang ke ke long ji bang ke a chance ke do lo atham jong si la osomar chupa thi ur pate kam jam pusita me la anun e po ke cho ke jon pusita me la anti thik thek the dei tika tha mane isi stress do kok po কসন পোনে লাহাই কেমা থাপ কেচুন কেজুন কেসে ঠেক ঠে তা ডক এটি তামানে সুটকে প্রোটিন লাহাই সে তামে নাং ওজি পপ যে বালা আজা কং পা দোফান বপ হুটকে গাখির লাহাই সে তামে জুন ও আং পেন কেচো সে তামে উন আন কে আকেছো মেসি কেছু রিজি লাসে লাসন পেন সে তামে কেছো বাং কেছো ও পো আংকে আকাম বাং কে কম হেক পো লা সুর লোবতে আসাব ও আং রিং বাং ডক এটিক সেতালা বাঙে 100% সি লং বেগ ই পুকালি হে বন সে তামে 30-40% বাংকে চান্সেস বাং ডই ক এটিক আধে কেস পেন বাংকে
1: তাতে লা পুসন কে দু তুম বাংকে ও পিসি কে ক্লাম ইক নাম পো
0: জং সি লা অকচো ও তুম বতালা বাংকে সন ওয়েল কাম বাং ক্লাম ও নাং পো উন আন বাংকে আং ই পাবু নাং পো তেমনে কানমা আং ই কিবু লানচি লাসো আকেটার ইভি লং পেন সিতামে নাং কো লাই পং কে ইলি তুম লাসো লগত লাংকে হদাই সিতামে টেংনি নে দে নাং পো
1: চুরুল বচনি প তংতে আরটা কি দো আকে সার তুম সিতামে লবাং সো কে সু চলং ইক মা
0: ও লা লাংডা মেলো তে আরটা কে দো তমং আ চান্স বাংকে আসাব ও অং অং লো আথে মানে লাসো হুত বাংকে কেচো কে জুন পস্তামে আজার সিতামে আকি মেসি কেচো রিজি আং পেনলা লাং জু নাই পুছতা মে লান চি ঠিক ঠিক ঠেদে টিক টিক সি সোন বাঙ্গা সাবো চান্সেস বাং দো সেটা লা বাঙ্কে আনতিন কি সারো তে লং বেগি পু বাঙ্গালি লাকে মেনলি লা ডাইট ল জং সি গার্জেন তুম পুছতা মে লাহে তুম সিতা মে জং সি লা পুর মেহাদিলি তুম চিঠা না তেং আলা সো ডাইট লে ফলো দোন লতে পেনাং আন কে চেপা জক পনুঞ্জি সো কে সো পেনদা
1: তাংতে মানে আবং ফু আর জি কি দিং আকে সো লা পুসন কে লং তুম তা লা সো কিডনি স্টোন লং লক লেপতি কুসন বেন সি কে সো গছলাং ইকপো
0: জং সি লা কিডনি স্টোন লগত বেলেক আকে সো আজাত লে দো পুসিতামে জং সি আনিং হাং পোতে সনি না তা ছেলাং রা পেতামে নিলি তুম নন লা সন আকে সিতামে দো অল ইহিনা বাঙ্কে লা পুকে স্থামা তা লং পো কে পুনাত বাঙ্কে আর লং সোতা দো পো সে ওলা আলাংলি তুম বাংটা ট্রিটমেন্ট বাঙ্কে বেলেক বেলেক পেনাক পো লা সে ওলা সো কনফিউশন বাং দো ইকো ইটিক হে আসি নিলি তুম বাঙ্কে কে মে সি কে নাং পো হিন হিন আদোয়াই তা মে পাচো রা পেট পো আথে মানে ই হিনাত বাংকে মে পো হিনাত বাংকে নাং বাদ দুনবং পথে লাতা ইসি বাহারি কমপ্লিকেশন রই কক পো আসি নিলি তুম বাংকে লা কে ম্যানেজ আই হিন পো হি হিন আদোয়াইস তা মে পাচো পং কে লা সন পাচো পেনসি পেনাং আন লা কিডনি নাত কমপ্লিকেশন কে দামি পোস তা মে পেনাং আন কে লা সো দোয়াই কে চো পেন সে তা মে পাংটন সে তা মে ঠেক পন লং ইক ল
1: চুরো ল পাচিনি পন পন তংতে লাবাং সো কে সো পাতিনি দে রা ফি কি সো বাং ফু বাং ডক্টর লং দামি কে নং জিমা
0: লাজং সে আকে সো বাং কনফার্মেশন লং এরলো ফিল উপতে উন পোতে লাখে চেকলো জন্তিং সিতামে লা বাংলা আল্ট্রাসাউন্ড বাং খুরি দাম তা চক বা কালে তেলা ফলো আপ ফান সিতামে লা মাজক ডক্টর লং সিতামে দাম সিতামে উইকলি লে দাম দে পু সিতামে মানলি বাং কে কেনাং সরলো আথে মানে লা জং সি কিডনি লং সি আর লং কে দমা মা আর রুম নাং সুন এর লমা লা বাংকে ইলি তুমলা অবজারভেশন লং সি আগম লং পো বা লা আল্ট্রাসাউন্ড কি করি লাহাই পেন লতে ইলি তুম বাং আং ঠেক লং পো যে কান সি আর লং কি সুন লমা বা কাংজিও লম্বা পুস্তামে আং ঠেক লং পলাসি কেমে বাংকে লা উন লোপতে লাখে মানলি বাং ফলো আপসি কেমে এগলো
1: চুরো লোপা চিনি পন পা তাংতে লাবাং

0: So ke so ahut pen ultrasound along se tami ke klang kle det la pusan ta duik ma
1: ও লা সন রাকেস পাঙ্গে জংসি আর লং বাং লা ইউরিনারি ব্লাডার লং জংসি ডকক বা আসাইস তা বিহেক বটে নীলি তুমলা কে ফেস আটেং বটে পেনাং আন তুম আলট্রাসাউন্ড লং বাংকে নাং ক্লাংকলে দেয় ঠিক নর্মেল পোপ আংকেলা সো আকেস বাং নীলি তুম সিতামে লা আর্জু পাতি নি পো কিসো নিয়ম সিতামে আর্জু প্যান পাতি নি লোতে নীলি তুম লং ল লা কে পাং ঠুক টাং হ বালা বারসো দোলতে কচো রদ পোস্তামে বালা আপেসাব সিতামে কে কম বা পেসাব কালার সিতামে বালা পেসাব আলগত আফুগিসো দোল হাই পেন লতে নিলি তুমি সি দাউট দাম ল যে আরলং বাং কে ডকক ল সিতালাফু আলট্রাসাউন্ড লং আর সাইজ ব্যাং বি হেকমাত লাদাক বাং নেপ উন এডেট লাসন আহত পেন দুই কই টি লাসি লা লতে নিলি তুমলা অবজারভেশন পেন পেনটা আগম লং ল ইতি
0: চরো ল পচিনি ফোন ফোন তাংতে ইলি তুম আধাক পেন কাছে থান কার জুপন লং তা দুল যে হেম পিনে আরভো পেন কাসেলাম পেন সেতামে কেচো পেন লাই কেসো মে ই মাতে হরজন উলোতে লাবাংসো কেসো আর লং নাং ক্লো ইক পয়া লাম সামে নিলি তুম আর জু লং লাসিলা সো আপথাক বাং কানা হকল নাং দিথানি গিমা
1: লাস পুথা কে লাংডামে লতে লাখে ইহিন পেন লাংডাম লতে লাখে ইসি বিজনেস পারপাসে যেনেবা হর জুন লোতে লাখে পাংজির ফান খালি লো একচুয়ালি বাংকে হর জুন ডাংডে লতে লা জুন বেটে চিনি পোহে জুন ডাংডে লতে লাখে পেশাব ডাং ও জংসি আর লং বিহেক পতে লাখে সো পেশাব ডাম অপন নাং ওলাই যক পো লা সো আ ফোট পেন সাইডে মিসকনসেপশন বাংকে বাং লো জনেকে হর জুন ও মাত জো লা সন পেন আর লং ক্লো ডেট পো একচুয়ালি বাংকে হর বাংলাকে পাংজির খালি লো লা পেশাব ডাম হলো আর লং বিহেক মানাং ওলাই যে লাসি জংসি হল অল্টারনেট বাং জংসি আলট্রাসাউন্ড করি পেন আসাইজ বিও আং পেন আরি লং সিরোতে নাংলি হর আলার পেনলে জংসি লাংলে জুন ও সেতামে নাঙলাই প্লজি লাসি লা বাঙ্গে এসি মিসকনসেপশন লং পেন আধেক তো বাঙ্গে লাগে এসি বিজনেস পারপাস পু নিলিহীন পেন বাং লাংডাম লতে সনসি পাচিনি গাংটু
0: ছোট ল নাংলি থান পাচিনি পন পন তাংতে লবাং সো আর লং চেপলাং প্লে কু সেতামি কপি নে আং থেক লবসন দুইক মা
1: লা কেচেং সি লা সো আর লং চেপলাং প্লে কো আং থেক কেনে বাঙ্গা সাপো সুং কে সুং ইচেত হে বন সেতামে জংসি ইলি তুম লা ব্লাড টেস্ট করি লোপতে আসাপং থেক লং যেনে বা লা কিডনি লং করি লোতে লা ডাকলা ক্যালসিয়াম তং হো ইউরিক এসিড তং হো লাই সেতামে দুজি আং পেন হলা এসি আর টেস্ট বাং ইলেকট্রোলাইট বা ডাক ক্যালসিয়াম লা সোডিয়াম তং হো বা ক্লোরিন পু লাই লোতে চিনি পো যে এ অক আর লো লা কিডনি লং কানসি আকে তেল কে সাফা মা কে সাফা ফেমা লা সব ব্লাড টেস্ট পেন লাং লোতে ইলি তুম আসাপ ওকে আং থেক লং জি যে কিডনি বাং কান মা কে সাফা নি বুঝতামে সাফা ফেদের লো পু ইয়াদ বাং
0: চরো ল পাচিনি পানব তাংতে নাংলি মেহাত পুলো লাবাং সোকে সোগো চলং তোম গা খের মা উটি অক লাই বাং পাকম নাংজি পুকুপিয়া থি সিকে পাকম নাংজি ল নাংলি থানি জি মা
1: লা কে পাকম নাংগি পুকে আথে মানে ইলি তুম মিন বাং কে লাংডামে লতে চে থান প্লেয়ার নাং জেনে বা আর লং বাং গা টাইপ দুই গো সন প্লি দো এসি বাং কে ক্যালসিয়াম অক্সালেট পদল সি বাং কে ইউরিক এসিড পদল এসি বাং কে ফসফেট পদল আংকে এসটি বাং কে স্ট্রোয়াইড পদল লা ডাক পেন কেহেং নো নাইং পেন কমন নাই বাংকে লা ক্যালসিয়াম অক্সিলেট পু বাংল লা বাংকে আর লং বাংকে দো এ ইসিওয়ে জি বন সিতামে আসাইস বাং থে পেগি কেলা ইউরিক এসিড পু বাং দো ইউরিক এসিড স্টোন পু লা বাংকে আর লং বাং দো পিক পো থারনাম দা থারনাম ওই আংকে লা পেনাং আন লা বার বারসো কে দো লং আবি কিজাং ই বাংকে ম্যাক্সিমাম লা সো আর লং পেন বাং থেমনে লাখে আসম্প্রক ওজি আংকে লা কিডনি আরি লং সিতামে লাসো পট কেচে তো ওয়ার কেচ বা কেচার টিং হুট লোপতে লাকে কয় এক পলাস সি বিসি কয় আ কিডনি স্টোন লং আর লং কে দো পেন লাসন ব্লিডিং বতে এলি তো মন্থি দামে লা ইউরিক এসিড আপট লো পুসিতামে পু দামে আংকে ইসন বাংকে লাকে ফসফেট লো লা বাং ফসফেট বাংকে লা আর লং বাং দো পিক পিকি সিতা লা বাংকে পেনাং পেনুং চর চর লোতে লা বাংকে আহির বাং আসাবো ইং টাংছে দেখতে আংকে ইসি বাংকে স্ট্রুয়েট পুলো বা সিস্টেন পুদো লা বাংকে মেনলি লা পেরেন্টস পেন কে লং পু আকেসো বাংলো কিডনি বাংলাকে রিয়াল পিক জেনেবা থাউজেন্ড পেন আংবং ইনুট বাক্সি কে লং সজি লা বাংকে আকো লাকে কে লং লতে কেপা মি গঞ্জি রিভার্স বাংকে ওয়ান গঞ্জি পু বাংকে চিটোরেম থে মানে লাকে জেনেটিক্যালি সি বাং পো কে নন আনটা মানে অ্যাডভান্স ও পু ওই ফির সিতামে এলি লিটুম লা জেনেটিক্যালি পু হর মু বাংকে পামে ডেট পুজাত বাংকে নন কোকে আংথেক বাং কে লং কম পেকলা নন নাংলি লা সো কুইশন পেন বাংকে রিলেট দাম লোতে এলি তুম অক টাং হো গা খির পোল বা বক বক লাহাই কেচু লং লিকে লা ইউরিক এসিড পেন বাং লো জংসি এলি তুম অক লাহাই চু ও বতে লা ইউরিক এসিড বাং কে বাড়ি আ চান্স বাং দো লো কে লা সো বাড়ি ও লোতে এলি তুম আর লং চট কালি লো

0: এবং আর্জন লং কানমা আরিপি কনামা কে চিচু আদিম লং লাদাখ বাংলা সো ইয় রেগে সেট বাং চেপাং রুম ডাং ফল লাদাখ কে কাং ডোপ মো আর্জি ডিং ইগোলো পেলা সো আরিপি সিতামে লাংডাম এলো তেলা কিসিরিম পুয়াজাত বাং ডোকক পো কেলা কে চেংসি লা কে শিখ সাই বাং কে কে দাম পুনয় বা আরি পু সিতামে একদম কে কাং ফলা আর কি ডোরে রূপ লাহাই সিতামে লাসো কেসো আংরিং জংসি চৌদন পাখা কে ওতেলা থেকলং ফোনিক পো
1: তাং তেলা বংশ কেসো কচু লং পেন কাপড়ে কাকে সু সেটা আমি চেমানিক থেক

আদুন্থু আর জুই ঠোসি না স্পেল বাউন্ড অ্যালবাম আলং পেন পাওলা আব্দুল কিলুন রস রস পো আলুন আর জুইক সিনা

0: 여가 원어월 방 42
1: 쉽게
0: 포스터
1: 프라
0: 플리아 포스터 방게 클램 클램시 미 푸시 인디언 넘는 게라 인디언 기도 여가 프로토콜로 다시 똑 닦고 다시 안에 에 포스터리 좀 앳리스트 개낭 서 덜무 방게 이 아다 건타 에바 1 건타 앙봉 벨리 좀 여가 meditation la pen kriya ji to breathing technique la lo la che the ki dam ke bang la hello men bang le tum important na bang ke tum auto living lo ange la che the ki dam ke bang a process ke than la hello
1: a hope da bang ke ri tum la hai sai tem lo putang te ke than adim asai hemalong du ji chali dai ma matang te tv ke lang pen ta ma te video ke lang pen ta ri tum ke charli ko lo bang si ke klem vek nang je bang lon te
0: ke klem vek nei bang ke teacher pen master pen a guru pen
1: guru char,
0: pen charli det abang si eli hem ke klem bang si meji mane a guru nang than hello a sar be tv long bang ke kosan lo mane arlo kon ma kili dam ni labang
1: lebele
0: da hai jase hudak bang nang le with theory and practical la duita hormut mane nang than ji mane part to part nang than ji jase copy fan ko son ma mind control ji pute ko son la mind control pute che the dam pun bang pun nai jase so che the dam process dak bang theory and practical duita da akuru tum pele tum long ik ji
1: monit pir the long bang ke kilu kelom ta do ke the kere ta do a ho pena bang ke la yoga chali do nai botang te lu the wek nai ma
0: kli yoga long ala sam wek kiddu ke plang lu the नहीं इंग्लिश थे नहीं असमीज थे नहीं हिंदी थे नहीं अलाम वेलो दाग है मने योगा के कदो फंदा के नंग सो लसी योगा का दाग पिने आप पिने
1: अंगदेंग होय
0: अंगदेंग होय वेलो
1: पिनसो रस बोलम दा वेलो
0: ओ लहे दा लम दा वेलो पिनसो वालो सो
1: अते अटालम दो मा
0: योगा के अटालम दा वेलो की बी की थी के सार अंत योगा बंगे कॉमन सो फंदा क्लेम वेलो दा के पिने क्राइटेरिया वेलो दा बंगे কিছুমান প্রোগ্রাম মংডু চিলড্রেন প্রোগ্রাম তো এ ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম তো পুলা বাং বুতে বেদে হলা বাঙ্গে হলাগে আর লুইং সি সি আপার তে এস ইয়োগা বাঙ্গে দাকে ওসুমার কি বি কি থি কে সার পিনসর তো সুপ ওয়ালা মেলো কদ্দু বিফান্তা আংরি সি কদ্দু বি তা ক্লেম মেলো ইয়োগা বাঙ্গে
1: আনতে ইয়োগা ক্লেম তা কফ্রে কফ্রে গা আরু অরিম দো বিসারলাম রামদা বকুরু আতুম লাপেন কে রবি শঙ্কর আকুরু আতুম আলাঙ্গলে তুম কে থান তা কফ্রে কফ্রে ইয়োগা আসাই ক্লেম বম অপেন বাঙ্গে কাচিং বার বে কাচিং দে তা পছন্দ মা
0: কালি যোগা কে সব তা ইসিবেল যা কিছুমান আধেক তুমলং ইসি আধেক প্রসেস লং বংসি ইসিহিনি আ ডিফারেন্ট দুচান যোগা কে কাদো বে গুরু তাই যোগা বংগে ইসিবেল যোগা প্রণায় মঙ্গে নন জেনবা বিসারলাম রামদেব লং যোগা লা যোগা বংগে যোগা গুরু পুল তা আড়ো লিং যোগা প্লাস ব্রিথিং টেকনিক এচে থেকে দাম বাঙ্গ সন্ধি দু নাই লাপ্লাস তো আনবেল যোগা কে সব গুরু তাই ইসিবেল কাই তা বডি রোটেশন দোপ লাহে দোপ সূর্য নমস্কার দোপ পোলাহে কাদো এটা কমন নলা বাঙ্গে কাদো এ গুরু
1: তারো গায় পেনা গানা তুমলা পছন্দ পুলো এলাকে ধরমলাম পেনছি যোগা কে লাসনছি ক্লেম ই হক পেনা বাঙ্কে ধরমলাম তো ডাক দুমা
0: তে যোগা লং কে লাসন বাঙ্গে নিলি 10 ইয়ার্স লাসু বাঙ্গে নিলকে অর্গানাইজ বম ল লাপু কা দেনা যোগা কে ধরমলাম বাঙ্গে নিলি কে থেকলং লে যোগা কে পেনা ধরম ফান পেনে ফেক দেজি বসি হদা লাসি আস প্রসেস মখা ব্লেক ব্লেক দো জেনবা হিন্দু তুমকে ওম
1: ওম
0: ওম বলে দাসো জিতু বডি ভাইব্রেশন জেনবা খ্রিস্টান তুমলা উমতে আমেন লাসি আ প্রসেস কে লাসন সি থাকচ ও লাসো ওম আমেন আমিন পুলা হে ব্লেক ব্লেক ধর্ম ব্লেক ব্লেক লং ভেরিয়া দো লাসো কপি লা প্রাইভেশন ফানে লাসো কে মাং দো নতিন দা লাসি লাস্ট আ প্রসেস লং লান বেল দো সব কে কি ইসি বেল দো
1: আন্তে লা মুনিত ও কপরান রে মেস জির জিয়া ফান আনচত আবাং জং সি চারলে জি দি পুতাংতে কে থানবেক আ হে মলং কে দুন নিকন আ প্রোগ্রাম নিগান আনা চাই মে কাসন সন দুলো
0: সন যোগা নিলি তুম আর্ট অফ লিভিং আতেং বঙ্গে ইসি এ প্রোগ্রাম হ্যাপিনেস প্রোগ্রাম পুডো নিপ্লি দো আনি সি ঘন্টা কে থম ঘন্টা কে থম নিপ্লি লালে চালি লতে লা বঙ্গে ইসি এ প্রোগ্রাম মঙ্গে আলাং লালে ক্লেম দা চ লালে ক্লেম লে হেম ক্লেম বম লতে হেদি আলাং আমি না আমি না মনি 40 50 আলাং কে চালার বেক পুলা বঙ্গে আলাং কামাথা চালার জি কে দো কে দাম চালার জি কেচু কে দো কা দো এক চালার আং থেক থেক লই
1: না লিলা আর্ট অফ লিভিং কে হক পেট পেন লা যোগান জট মা মাতা কা প্রেক প্রেক কে রেং জি ফান আতবার কে থান পন লা বুঝনা পে দো মা
0: আর্ট অফ লিভিং লা সি কে দাক 32 নে 33 নে আব্রান্দ আসন স্কিল দো এ সোলার কার্বনাই পেন চেং ল সোলার কার্বনাই এ অর্গানিক কিচেন এ অর্গানিক ফার্মিং আসন ব্লেক ব্লেক আসাই দো মানে যোগা কা চালি চত কে লি দাক ব্লেক ব্লেক আসাই যাই মে গেজে ট্রেনিং মুখাপি কসন সোলার লাই বনাই মা ইলেকট্রিক কসন জি বনাই নাই মা লাপেন অর্গানিক কিচেন গসন দে তুম কিচেন কে চুগ দে অর্গানিক গসন দে হেরি জমা
1: কিচু কিচু গসন দে মেশিন মে গেলং ইমা
0: মেশিন লাহে আ ট্রেনিং দা দ লাপেন পঞ্চকর্মা পুদো লাহে এবাং কা দ ওয়ে লাহে ইতি পারলো সন লো

0: কদ্দু বেল হায়া সিস্টেম দাদু
1: হুম
0: লাপেনলা যেটু নেচারেল অর্গেনিক মানে না লমকে আপনার দাবাই দারু পিপে পিন পে নেচারেল তুম লম খেতি মুখা কসন যে ক্লেম নেই বলা হ্যাঁ ট্রেনিং মুখা তা নিলে তুম পিপনব নন আসন থাকে ডক মুখা লং বেলেগ বেলেগ কাপড়ে কাপড়ে দিম তা কার্বিং লং তা নন নিকান কেপ পেনাং আং দেং বাঙালি তুম মানে ক্লেম পনল অর্গেনিক ফার্মিং বাঙ্গে
1: তার কে হাই অগ্রিং নুরে মহুদাসন সোরে মহুদাসন কাই কাই সোন সি যোগা ক্লেম মম নাই মা মতাংতে লাসন পরুত পেনে কে থাক পনল পছন্দ মা
0: লাসন পিন আর সুতুম ভান গেল সো আছি সুম পেন মাংলি সো ফিলি হুসন বুবাঙ্গে লাগে মানে হেরি আহন মুখাকে কিছুমান বাঙ্গে হুদার রেস্ট্রিক্টেড লাসত কে আলাং বাঙ্গা মাথা নিয়ে মেডিটেশন মানে মেডিটেশন বাংসে আলাং বাঙ্গে ফার্স্ট বাঙ্গা মেডিটেশন বাংসে ক্লেম নাম পছন্দ বাঙ্গে কিছুমান প্রসেস বাঙ্গে রেস্ট্রিক্টেড এসপেশালি লাড়ু সোমার সোয়া ফিলি হুদ বাঙ্গে তা বাদ বাকি বাঙ্গে থাং দা বেলো ইসি বেলো
1: আন্তে এরে তুম পেরি গাজিং থাং আলাম দা দোমা
0: ড্রেস আলাম কে লাসন কে আবে সেটা জিন বা যেটা যোগা প্রাণায়াম করি পুরে লা বেল লাপেন লা এলি হাত ঘুরি লাপেন রাবার পিনে হরমু বাং এন এডা সিমে সুহুত বাংকে আসাব লুজ হয় বেল পিনে বাং চে কগে দেসে লুজ
1: সবাই ক্রয় নাম
0: ও সবাই ক্রয় নাম পো
1: তান্তে এরে তুম কার বেংলং ডিস্ট্রিক্ট আংকাং আরলো লা বংশ পো থাক মুরে তুম জিরক তক কুপন ঠেক লং লনা
0: নন নিংকান কে বং বং কে লাসো পো থাক আসাব এভার বাং দলো আসাব বাং যোগা প্রাণায়াম নাই তুম কে চু মুখা আসাব ফুড সিস্টেম আসাব মানে চেলার নাই লাহে আসাব কামাথা মানে প্রোগ্রাম তিন লং তা ইনুদ ভানি লাসন নাংচন মাম তুম থান বম ল যে আদাবে তুমি যোগা করি নাই মেডিটেশন করি নাই লালে তুম কামাথা মেসে ক্লেম মানে এনার্জি লেভেল এয়া কং তা কাই তা কে ক্লেম উনি আজা কং দু কি দাম ফ্লুত ক্লেম ফ্লুত পু দাম ফ্লুত লাসো আজা কং দু পু লাসো আবাঙ্গে কিছুমান তুম বাঙ্গে চিচিনি ল লাসো তেং সি কিচু না দিল সাকসেস না দিল
1: আতে না নালে তুম এলা পসনা যা মেকে বি পোনা হুত সন সন বাঙ্গে হাটা খাই ক্রিহি নি তুম দাং দুন মা
0: ও দাক বাঙ্গে দাকে আমুক কমুক লালাম এলো আমুক সো খাই সো আমুক সো ধর্ম আমুক লাপু পয়জা লাগে কাদো কমন ল কাদো বি মনে তো দাম মেলো বাং মেলো চার্লি মেলো দাকে থাং হিরিয়া
1: ও দেং হয় বেলো
0: দেং আং হয় থাং দা বেলো জাস্ট মানে কসন সি অক প্রাণ মিসেন নেই মা
1: লাসো পেটালাম মাকে নালে তুম জংজুং অক প্রাণ চিংহন মা চিংহন হে মা
0: ও ও
1: রেং মিসেন নাই মা নাং দে মা লাসো লাবা চলো লাবা বাংকে
0: কিসু গিন ইপেন কসন সি জগ জি মা
1: ওই ওই ওই
0: মেন বাঙ্গালি তুম বাঙ্গে কিসু গিন ইপেন জগ নেই কিসু নেবেন জগ নেই পুতে যোগা প্রাণায়াম মেডিটেশন লাতিন তা বাঙ্গে ক্লেম বেক নাই আন সিনাংলি কামাথা কে ক্লেম তা কোন মা কাংতু ই ক্লেম নন নাংলি 10 ঘন্টা পুতে নে 12 ঘন্টা 14 ঘন্টা কাম লাসো এনার্জি লাসো ইয়াকং বাং কাইতা মেনটেন উন পজ যোগা ক্লেম কেলা পাবেলো
1: ওকার লুপেন কে বাঙ্গে যাকং পুলো তাংতে হলা সব যাকং বাঙ্গে হক পেটা বাঙ্গে কিসু কিউ পেটা কাই সং পড়া যাকং দুইলি
0: ও ও কে মানে কেলা পহরমু সে বেলো এচে থে দাম ফোন বাং ফোন লতে ও বাং রিং মি বেক পোলা বাঙ্গে নাই এলি তুম লাগে কমন না নুতিন চিনিল ল সেলি তুম পুসার পুসার মানে এচে থে দাম ফোন বাং ফোন নাই পুলো মতি দি
1: তার ওকে হাই আতে নন কে বাং ইবম লাঙ্গা পর হর বাং এলি তুম আলং রিয়াং কাং আরলো জাই মে কে বি পঞ্জি লাপেন গে পাজে থাং পঞ্জি পুথা কুপুসন সে সাইকে দেং পোনলো
0: ননিল তুম আলং তিন মানে আছে জন্তিন দা প্রোগ্রাম পেনে আলসান আজাই মেক মুখা বি জেরবা নন ডিফু লমকে কাছিকলো জন্তিন বা আনে ওয়াং তা মানে চারি দামি ইনিহাং বলুন রে ডিফু মাসিয়া সেন্টার দলো ডিফু লং এনি টাইম মানে জং সি চারি ইংতু মতে বাংলাতে চকলো ডিফু 5 কিলো হাওয়ার পি তুরে ছিল
1: আনতে না দুমলা ইরি তো মা লং রিয়ার লো কে থে নাই মানে পে মনে কে দো কে প্লুম নাই বাং কে ডিফু রং সুপি হ্যালো আসে হালা বাং সরং সুপি লং মাতা লাপুসন কে থান জি আদিম লাপুসন আসা হেম দুমা
0: ও দলো মানে হুদাক মানে লাবাঙে হোল একটা দুদে দুদে চলো আকু নন বাঙা পার্মানেন্ট ডিফু কে দোকল ডিফু লা হাওয়ার পিতরে লং মাসে
1: মেপিক ল তারকে হাই নাংলি লা যোগা কে ক্লেম কে মে লাপেন কে এই ওকে প্রাণ ফান আলি পপ থাক রাদা ফান কে থান পন থেক বসন পন চরো পর পিক ল বসামে পরলাম দক নসি লা পেঠে কে পর পেন তুম কাচিং কি কে থান কে পিন লা পনিং টন না কুরবাং থু
0: কারডম
2: ও
3: লাকে আকাশবাণী দিফু নন লাপনা পর নাংলিতুম যোগা আপুথাক মহন্তারো লাপেন প্রদীপ রং ফারাটুমাং বং চিহু চিপুরা লামজি রাজুইক লংটাংল স্টুডিও আঘুরি নন আর্নিগাং সাম্পর ফাইনার ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফপ লেংটাংল লসি নন নাংলিতুম দেলহি পেন ক্যাপাচাতাক হিন্দি আলাম পেন সামাচার সন্ধ্যা আর্জু লংপ আধুন্ধু পর ফাইসের ক্যাবা পর প্লেং লতাংতে নাংলিতুম দেলহি পেন লেথত ক্যাপাচাতাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন মাতে বিরতা আর্জু লং ইকপ

লাকে আকাশবাণী ডিফু জাইমেক কেবাং লাকে এফ এম বেনালং ফারুসির তক বর সুরকে মেঘাহার সপেন আলিটুম লবাং সাইমেক নিউজ অন এয়ার এপ আলং পেন আর জুলং একজিম।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু ননাদুনথু আজাইমেক আংদেং আলং তিরিম আকাই আজাইমেক পাই আর জুইক থুলনা পিনি তিরিম আকাই আজাইমেক পেনং বে তিরিম আকাই আজাইমেক আংদেং আলং থং নক বে আকাই আলামো আপুথাক কারেং রং ফারপি পেনকে থান আলাম জির আর জুইক সিনা
3: থং নক বে কার বিয়াং বং কাংতাং নাই লাপেন কাচি থাং নাই আনক বে কে থং নক বে হেনল বনতা নন ওভে কি মিয়াতুম থং নক বে আকাই আলামো কাচি নি আবাং ইং আর ও থং নক বে আফান আসার পি সারবুরা আতুম আমেন কি ইর কে থং তেরন পু হেনল বনতা কার বিয়াং বং ইনুত আনক বে পু চেথাং দেট আফিত আনকে থং তেরন আফান থং নক বে পুসি চেথান রংল আলাংলি আসার বুড়া আমেনকে অন তেরন লাপেন আসার পি আমেনকে কারিক ক্রপি থং আসার বুড়া অন তেরন তা হালাসো আহুত কার্বিয়াং বং ইনুত আনক বে থং কে আউসো আকো পেন তা বাংকা প্রেক আউসোমার আসন কালি আলাংলি কে প্রেক জ্যাক লাকে আও সো আকো আহুত পেন্তা হাম্বি ফলং বাথু থেক পেক লাপেন বাথালিতা আপ থেক পেক আর নিশি জান্তা রিচো আবাং আ চাকরি চাকর আতুম আফান কার্বিয়া রং পেন হা জান্তা পুরান কাচি লেংজি আফান পুরা তোভার কেপান কেসয় আহুকুম পিল আ চাকরি চাকর আতুমতা রিচো আহুকুম আতেং পেন কার্বি লাপেন চমাং আরাত আতুম আফান তোভার পাপান পাসয় তৈল তোভার কেপান কেসয় আকাম ক্লেম টাং এটলোতে কিজুত আহুত জান্তা রিচো আচাক্রি চাকর আতুম কাইতা মুনিত কালাখা দোদো লাসো কালাখা আহুত লোতে ইলি কার্বি আফানকে নোকেকসো পেন আতেহাং আলং কাইকে তা পাংথক দপ দপ সি ইনুত বাহিনী বাঙ্গে থম্পু কালাখা খা লাসন সি ইলি কার্বি আতুমকে কাই আর নিতা সাই ক্ল্যাম দুলোতে আরেং আহু সোনাংল বন্তা কিসুংকে বয় আজয়নে লাপেন রিচো আহুকুম বাতে প্যাক উন এ আজক আরেং লে সোদাক সিতা ক্ল্যাম দুন নাং ককল লাসো আপর আহুত ইলি কার্বি আং বংতা ইন্দুত আনক বে আমহাং নাং থেকলো বাংসো আনক বে আমেন হেনল থং নক বে লাসো আহুত থং কে আর তা নিংকান ক্রে ফ্লি আনবেদলাং থং তা লাসো আর নি আফি আফু আলং হুকুম চোহাংসি রং

সর আলং তোয়ার কাপাং থাই দুন জুইল লাসো আর নিতা সাই কাং তনা হুত কায় আসন রিচো আচাকরি চাকর আতুমকে মুনিত আফাই লাখা লিল লাসো কালাখা কেচেং আহুত থং আবাং থুরপ্লুৎসি পিনি কে নিতুম কার্বি আতুমসি মুনিত আফাই লাখা জি পু পুথিবল রিচো আচাকরি চাকর আতুম মুনিত কালাখা আসনসি থংতা আরি চোকাং অদংসি চমাং আতুম আফান উই আর লে সো সান পুসি লাখালো লাপেন কাপা জুৎসি আফানকে চোকাং পেন চমাং আতে হাং পাংথক ডাকলো আনকে রিচো আচাকরি চাকর আতুম আনকে কাফেরে কাতলাবলো কাফেরে কে কাতপেন হেম চেলে রক আফি কার্বি আখায়তা ইনোদ আনক বে ক্লাংতাংলো পু আলাম জান্তা রিচো আফান চাকরি চাকর আতুম থান পাচিনি দামলো কার্বি আং বংপেন ইনুত আনক বেগে ক্লাং আলাম জান্তা রিচো তা আনকে মাথা সুংক্রুংলো কার্বি আখাই আলং ইনুত আনক বেগে ক্লাং আলাম জান্তা রিচো আবাং আরজুলং সি আর্নিসি থং আফান জান্তাপুর আন ফালো রিচো আহুকুম কেলং পেন থংতা জান্তাপুর আন পালে দামলো থং জান্তাপুর কেলে পেন রিচো আবাং থং আফান কাংতাং কাংসাক আসাদ কেলাং জি আফান পুরা আচাকরি চাকর আতুম আফান হুকুম পিসি আসন আসন আসাদ পালাংলো আসাদ কেলাং দো আনতা থং উনলাবলো লাসন সি রিচো আবাং থংগে ইনুত আনক বেপু আংথেক চিনি সি থং আফান জান্তাপুর আরন আপিনপো আরপু পেক দেদলো লাসো আর্নি পেনকে থং নক বে জান্তা রিচো আর রন আপিনপো নংচেমানলো থং জান্তাপুর রন আপিনপো কেমান আর্নি পেনকে কার্বি পেন চোমাঙাং বং রন থামা আবেদেত আসনলো লাসো আর্নি পেনকে কার্বি লাপেন চোমাং আতুম চোকলেম চোদাম রেংডক রেংনি পেন দোলংলো থং নক বে আকাই আহুত হংক্রাম লাপেন দংকা মুকাম আদুং ঘিলানি আংলং আলং পারক আরি চোদো লাসো আপারক আরি চোতা ইনুত আনক বে হা লাসো আপর আহুত লাসো আপারক আরি চো কার্বি লাপেন চোমাং আতুম বেপার কেক্লেম আলং কাইতা কাচেনেক কাহলো দুন আহুত পেন আহুতকে আপ্রানান্তা আরমুদ দুন দে তিতি লাবাং সো আলাম জান্তা রি চোতা আরজুলংলো লাসন সি আর্নি সি থং আফান রিচো আবাং হুকুম পিসি বাংসো আপারক নক বে আফান পাথি দাম তৈল লাসো আপারক রিচো গে হংক্রাম আদুং চেকসো আংলং আলং চেকসুদো আফাং আংলুম সি কায়তা আমেকে জাং জাং লাসো আলাম থং আবাং চিনি পামে থং কে ইনুত নক বে চটকালি আলাংলি কে ফুজু কার্লে আসন তা চেপারজান থেক লাপেন এলং আদিম পেন আলং গাপ্রেক আদিম কেচন কাংজার কাপা হেলো থেক আবাংফু লাসি পারক রিচো আমে কেজাং আহুত থং আবাং ফুজু কার্লে আসন চেপারজান সি জয় জয় পেন চেক সুদো আফাং রানপন লো লাপেন আদুং আন পালে দামলো আদুং আন কেলে পেন থং আবাং ইহুত সো আপর মুন্থি দিংলো থং আবাং কোসন সি কাপাথি পোমাপু ইহুৎসো কামুন্থি এসেক পারক রিচো আবাং আমেক প্রাং ডাকলো লাসন আহুত থং আবাং পারক রিচো আকেং ইহং ওয়ান পংামাত এসামভেদ নাংকে চন কাংজার ডাক ঘিলানি আদুং আন নাং পালে রকলো লাসো কাংজার আহুত পারক রিচো আবাং চেক সুদো আফাং এসামভেদ ফুপুর সি থং আফান নং জ্বর দুনলো লাসো নংকে জ্বর দুন আহুত থং আচুবি ফদুন ফ্রি আনলো আকেং ওয়ান পং আজয়নে পারক রিচো কে আফি থিলতলো থং নক বে জান্তাপুর আরন পিনপো কেমান আজয়নে চমাং আতুম থং আফান আনিং ইংসামসে দেতলো আরলো আরলো পেন কেলাং সেলেট আনিংগে জাংজে লাপেন আপ্রাণ কারমুদ জি আফানসি বিদি কাংলিম মাথা দেতলো থং জান্তাপুর রন আপিনপো কেমান আহুত মাইবং গেদো কোসারি আরিচো ইনুত আনক বে দো হালাসো আনক বে কপলি কপলি আরয় বি

La que Akashvani difu. Non adunthu arjuik senang penap jakong ni phai inkoi ra sirke mate penap ada prang ajai mek angdeng along ku pipi ajai mek sike rot kapar ju ponji mal la bang so pu thak lam theche pa jer bina mik sina studio aguri por phai trok ra minit ke ba por nang li tum ason ason kang do kardo malun arju long ek ji por phai trok ra minit pli ke ba por nang li tum karbilun barim angdeng along ason ason alun arju long ek ji por phai trok sia por nang li tum delhi pen ke pachata hindi alam pen birta arju long ji por phai trok si ra minit pho por le thot sita me nang li tum delhi pen ke pachata english alam pen birta arju long ek ji por phai trok si ra minit ke ba por nang li tum কিছু না যায় মেঘ আংদেং আলং ডক্টর লংসিং তেরন লাপেন হেভেলিন টিমং পি এটু মাং বং চিহু চিপুট আলামচির আর্জু লং এক জি স্টুডিও আঘড়ি পরফাই ট্রক্সি রমিনিট প্লি কে বা পর নাং লিটুম লুন চেতো আলু নাং দেং আলং আসন আসন আলু আর্জু লং এক জি পরফাই নের কে বা পর প্লেং লতাং তে নাং লিটুম দেলহি পেন কেপা চেতাক হিন্দি আলাম পেন বীরটা আর্জু লং জি পরফাই নের কে রামিনিট ক্রিপ হ পর লেথত সিতামে নাং লিটুম দেলহি পেন লেথত কেপা চেতাক ইংলিশ আলাম পেন বীরটা আর্জু লং এক জি পরফাইনের কেবরা মিনিট হম কেবা পর নাং লিতুম পেনাপ লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কেপা চেতাক পঞ্চেং কার্বি লিরমি আলুন লংকিরি রংপি কিলুন আসন আসন আলুন আর জু লং ইকজি পরভাই সির কেবা পর প্লেং লতাং তে নাং লিতুম গুহাটি পেন কেপা চেতাক আসামি সালাম পেন বীরটা আর জু লং ইকজি পরফাই সিরকেপরা মিনিট ক্রিপ হ পর নাং লিটুম হিন্দি আলাম আর জান আলু নাং দেং আলং আসন আসন আলু নার জু লং ইকজি পরফাই সিরকেপরা মিনিট প্লি কেবরা ফ পর নাং লিটুম আসন আসন ইংলিশ আলু আর জু লং ইকজি পরফাই

লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরি নন আর্নিগাং সম্পর্ফাই কেপ লেং টাংলং লাসি জাইমেক কে রট কেপার জুকে লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কে লাপো আনসি কাংটনিক ল দো মে থাকমে জয় হিন্দ।